লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও গড়িয়া পর পরফাই ফরা মিনিট ফোকেব চকসি রেডিও কারজু কেদো আনারাডা ফান নীলি দুর্মিতেরন পি আদাব কে মেয়েকার ডমনাং পেজে রিক্সি পিনিয়া ট্রান্সমিশন ইং পুইগলো পিনিকে চিটিয়ে চিকলো নিফায় ক্রিস ট্রক্সি থেমানারনি জয়মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগা হার্টস ভারুই সিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাবে লংপেনটা কিদো আনা যায় মেঘনাং লিতুম আর জুলংজি পিনি কন্ট্রোল রুম লং সায়ার পুকে দেবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বসুমতারি ব্রডকাস্ট এসিস্ট্যান্ট অন ডিউটি জুমিকা ফাংচোপি লাপেন বাংফু বাংফি কেপন কেবানা সাই কেক্লেমা বাং সনসিরাম তিসু

লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্টস ভারৈসিরা তকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে লংপেনটা কেদো আনা জয়মেক নাংলিতুম আর জুলং জুয়ে তাংতে নন আদন্থুয় জয়মেক দামেগলো নাং কাংদু কারডম আলোনা জয়মেক লবাং সং দেং লংপেন আসন সন আলুন আর জুয়েক সেনা কেচেং সি দেনিশ রংহাং লাপেন আরে সাং হো তুমি লুনালুন আর জুক সিনং আলু নাম থে হেম্ফু ফান হিরমেন তংটে লবং সু আর জুক সিনং

জির আর্জিংটং পুলোতে আলম বিলমে যাই মেঘলংলে হোয়াটসঅ্যাপ নাংল ইগনোন হোয়াটসঅ্যাপ নম্বর কে সেরকে প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ হ মাতে 9476880085 হোয়াটসঅ্যাপ এলংকে টক নাইজিকে লাপু হেনল জাই মেঘ আমেন আলম বিলম কমাৎসি কিলুনমা লুনসে পি লুনসে পোমেন আলুন আলাম থে সাব সতক নাংজি কার্যুকাংতুং তুম কেদো দিম মতে আরো অমেন লাপেন কার্যুকাংতুং তুম আমেন আলম বিলমাজাই মেকে ইরু এলং বাতা হিনী সিরত পার্জুচন লাকে ভমকুরুয়ারনি আদা পরফাইনের কেবরা মিনিথং কেবাপর লাপেন আজো পরফাই সের কেবরা মিনিথং কেবাপর কেনাং সত কাপাচিনি এলাম জেরকে লাপানিক চলো তাংতে নোনা দন্থু পিনি আসারলাম থে আর জৈথা দোদো টিটি তা কিপু মাতে কে তয় পেন কে খাং পেন লামথে কেমান মেথানলে ইদং বাং জি পুলোতে দোদো পুসি কুনাংজি মাতে হাং নাংজি কুপিনে আফান পাকর দামজি পু তাংতে টিটি পুসি তয় নাংজি সেটা এবয় বেদলে দোদো লাপেন টিটি পুরা পুলোতে মেথান তা আর্জু থেক থেসি মাংহুবং পো মুনি দাফান তা লাসনসি এবয় বেদ আমাত চনই চরি দাম নয় দাম রে ক্লেম নয় ক্লেম রে বাং নয় বাং রে পুলোতে আর্জু থেক থে মাতে ক্রয় থেক থে দেট পুয়ালাম থে লাসি সারপালাম থেলো দোদো টিটি তাকিপু মাতে কে তয় পেন কে খাং পেন পিনিয়া সারলাম থেকে লাপান বেলো লাকি আকাশবাণী দীপু তাংতে ননা দন্থু কার্বি লুণ বারিম লাপেন আলাম থে জয় মেঘ আং দেং আলং পেন আসন সন লুণ লাপেন আলাম থে আর জুয়েক সিনং লবং সং দেং আলং পেন হাচা কি কান আলুন আর জুয়েক সিনং লবং লবং সলুন আর জুজিয়াপ্রং লামথে ইথে থে নি চেথান সিনং হাচা কান আপুথাক হাচা কান কে নিংকান আর্জন কাছুটি কি আশোক আসং রিদলো পেন হেম আনং চিরিম চিবি দেট পেন আফি রিসো ইজাং আতুম নিংারং চিপিসি লাপেন আরনাম আরনিয়াফান মাতে পি কাঠি পিয়াফান মিনু মিনর কে হ্যাং হচ্ছি লবাং সলুন কে কিলুন লুন তাংতে হাচা কান আলুন লুন্সিপো ধানসিং তেরন পেন কিলুন লে ন বাং আর জুয়েক সিনাং

lapon apor nang litum karbilun barim lapen alam thi ajay mek ang dengalong pen hachaka nalun don sing teron pen kilun arjulong iktanglo adon thualun arjik sinang tuwa elun tangte labang soilun apu thakle lam thi masapso chithandam iksina karbi bimar atum osomar bikrayahut oso আমেকে পাজাং আলুন লাকি তুয়া এ আলুন হেনলো ওসমার আমেকে পাজাং আলুন পালিং কালি তুয়া এ আলুনকে আজও ফেরলো অপরাহুটকে লুন পিলংলে মতে তুয়া এ আলুন কিলুনকে আর নি দো আং আহুৎসি লুন চট জি পুসি সার পিপি এতুম কেথান তাং তেনন আপর ঠে আং ডাং লাপেন আর নি তা দো আং লাং আপদ লুন সে পি রেংসিকা কাথার পিপেন তুয়া এ কিলুন আলুন লে আর্জিক সিনং তাম পে জেরপেন তাংতে লবং সলুন আর্জিক সিনং

0: লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফএম ব্যানার লংপেন মেগাহার্টজ ফারুইসিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন তা কেদো আনা জয়মেক নাংলিতুম আর্জুলংজি তাংতে নন আদন্থ জয়মেক দাম ইগলনা পিনি আলামজেরাং আংদেন লবাং সংদেন লংপেন আদা মাসারা পুথাক ধানীরাম রংহাং অমরদেব রংপি সাবি সিং তেরং রোহিত রংহি জিয়াথা রোহিত ইংহি লাপেন লবংসো আজাই মেক কেপাচুনাবং প্রদীপ রংফার লাপেন রাপচুনবং স্যামসন ইংটি টংটে লবংসো আজাই মেক লেনন আরজু ইকসিনং
1: কার্বিয়া খে আলং আদামসারা জুতং কে চকলিম কপুসন আং দেং সি কে ক্লেমপন মা লবং সপুথাকসি নংলি তুমা ফান নংওয়ান পিলো লাসি কে চেংসি আদামসার কপুসন সি ইলি তুমলং নং কেপ্লাং নং ককমা লবং সপুথাকসি নিলি থান পঞ্জি হাকো পিরথে কংদুক আহুত আরনাম আরনিয়াতুম পিরথে মিন্দার নং কিম নং রং এট আফি মুনিত মনোর তামে নং সরজন নং সরজিল লাপুসন সি ইলিতুম কার্বিয়া খেয়ে তামে নাং প্লাং নাং ফিদুন দেট পেন পিরথে মিন্দারা থাক কার্বি কারবাক আফান নাং কেরাই কম জি আফান আর নাম ফারু চিংবাইসি হেমফু লাপেন আংজির রাসিনজা তুম পিরথে নাং শুনল রাসেলাং তুম পিরথে নাং শুন দেট পেন আফি ইলিতুম কার্বিয়া খেয়ে লং তামে ইলুন এলাম তুমু তিমি জুতাং জুবাত কে দোজি আফান পুথত রুরাং সনা সারপো তামে নাং তৈসি সিং মিরজেং লং মিরজেং আফান পিরথে ইতুম কার্বি আলু নালাম আতে ম খে কাংচুলিম আফান নাং থানতে কাংল লাপুসন সি ইলিতুম আদামসার সিতামে হালাস হুট পেনসি ইলিতুম আ খে আলং জুতাং তামে নাং প্লাং নাং ফিল লাসিপিনি আদামসার কোসন সি নাং কি প্লাং মা লাস পুথাক থি হেক পেন লাপু হেন আর নিশি তোয়ার চে কক আলং সুমফং হারলং বি তুং এ পেনসুমফি বেলং বি লি এ আতুম জিরপো বাহিনী চেতংসি হারলং বিয়াবং আজিরপো বেলং বিয়া ফান পুলো জিরপো সুমফি ইতুম কে পালাং হে লং কাইকেতা লা ক্লিরদন সুরি এতুম পিবান পে বক মার ই কায়তা নাং কেজু ইতুম কে কায়তা সুভাসুতিয়া লাং সে কিজু নাং লাপেন চিংলু চিংথি নাং আপত আবাতাই বাতাই লিতুম কিপু তামে না আর জুজে আপত লাপুকে চক চেলো ইতুম রন লে লো নাং পুসিলাতুম চিংমাইলো সীতামে লাতুম অলং রন থামা কে লুজি আফান চং নক আবে আমাসি হারলং বি আপায় আফান হেম দাম সি চারজুল নিতুম আকলিদন সুরি কাইকেতা ইতুম আফান সুয়া সুতি আলাং লক সি নাকা চিংলু আপন নিতুম রন কেলোপো সীতা চং নক আবেদ কসনমা লাসে আপায় আবাং পুল নাংতুম জং সি চং নক লকে নাংজি পোলোতে বান্তা বহত পনরা নিহাং কেংদেত নিজাং কেংদেত লং কুমার লং কি আলং দামনন লং কুমার লং কি কে চং আপুরু নক আপুরু সি কাবির তিয়া বাংলো পুসি থানদন লো

0: lapuson si lunse potum bang alun pen la adamasar ke plang aporoma puthake kangthumpa adamasar ingdeng pho do tasi ke chengsi polote neng pineng so ka chingki helo tasi la neng pineng so ka chingki abang ke sorlo so tumsi chingki ponji lapen ladak bong khrokave bantave ladake hora langason si ponsi arlo so heyansi chingki dampo lasi neng pineng so ka chingki pulo পুথত নেং পিং সি পোলতংে বংক্রক কে পঞ্চেং লাকে কেহাং তাসিলা কেহাং ডেলং কপুসংসি জুতং কে ক্লেম পনমা পিনস আতুম আং আফান বংক্রক বান্তা বহত আমানাপেং ইংলেদেট আফি আং আতুম কসংসি কিহুত পনমা লাপুসন হেলো
1: ও মে সার আতুম লক সার আতুম পিনিয়া ডাব কে মে আর্নি কে মে গে চকারনিলে এ প্রদাবা ডাব প্রদাবানি ডাব মে আর্নি ডাব মে ডাব ইথি আর্নি বরবা আর্নিলে নাংলি অং কেংরি নাংলি নিহু কেংরি হরমাই পেন হরথাই পেন আবং নাঙ্গা চেলে আঠে নাঙ্গা চেলেরা নাংলি পোহো পেন নাংলি সিপং পেন রেব নজে পাংডুক মই নজে পাংডুকে পিচিং আলাম লোমা পিচিং আংকি লোমা মা তাংতে নীলি ফিলি নীলি ওষা তুমতং সোপাংকি সোপাং খেট কেদো মা সোপাংক্রিন গেদো জোন পাংক্রিন গেদো তং লৌহু গেদো লকফ্লেপ গেদো সি পাংজি গেদো পাতে হং গেদো মা লাসি অং কেংরি নিহু কেংরি কি জু আফানতংকে কেবাং মা মা তাংতে লাম দংদাই গেদো কি দংদাই গেদো যা পেক চিঠি গেদো যা হয় চিঠি গেদো মা মা তাংতে নন কে নং অপর কি সিম অপর চিলি দরদে আর এ দরদে তংকে রেদমচে পাংদুক মই নাঙে চে পাংদুক মা মা তাংতে হিথি কে দুন বরবা কে দুন মাই কে দুন থাই কে দুন সি আহুর লেগুন এ আর ডাক লেগুন এ লোমা মে আতুম লগ আতুম নাংলি সার পেন নাংলি লার পেন রিসো পেন এজাং পেনলে আবং দকক আঠে দককে সেরোয়া হর আসনরা কুমাং হর আসনরা মো গিখি হুত মো কেখান হুত কেখান চেনেম ই কিখি গে চেনেম ই আহরসন কি জুন আসন গে থেক থে দেলো লাসি আবং দকক আঠে দকক আক্রক দকক নাঙার জুনাং কক লো মে তুম লগ তুম অদে কারডম
0: নন পুঠত আমিয়ালুন আতুম তামে আং আতুম ফান কাচে থাক দুন আলাম থেকে লাপুসন হেলো
2: এই অং আতুম নিহু আতুম জো আদাবকে মে জো আদাবকে চক আর নীলি নীলি সার প্যান নীলি লার প্যান

0: supang ki ge dolong le supang ken ge dolong le awur ge bolong le akrem ke bolong le pier je ge lid nang ji por je ge lid nang ji si jo morning kreng por morning thia por mu che klokar lu ho e ne me tum ne lin tum bang asar pen alar pen ha be pen haren pen ri su pen e jang pen bang jing toy ga bang ji jing ni ke bang ji tiku ko dolong le te mang ge dolong le de yar nam oi phu ge the oi phi ge the oi sum ge the oi sawai ge the oi men ge the oi ni ge the oi puthe adak oi pithe adak oi sum adak oi sawai adak oi men adak oi ni adak la adak nang pi la hak nang pi la tu nang pi la adak nang pi ya kong le nang pi horang le nang pi tirpi le nang pi terpong le nang pi de nanda oi pi mukrang oi pu mukrang oi long mukrang oi hang mukrang oi pi chakrang oi pu chakrang pi chakrang ge the pu chakrang ge the pi chakrang gang tang pu chakrang gang tang oi jor mukrang oi bi mukrang la dak nang pi la hak nang pi la ja kong nang pi la horang nang pi de nanda oi pira senja oi pora senja oi vera senja oi chera senja oi a hemari oi a hemakrong oi verandi oi cherandi oi verandi me oi cherandi me oi verandi klar oi cherandi kar oi pira kunta oi pida kunta boje nang hempu jongtung nang hempu rangting nang hempu mitik nang hempu ki boje nang thanu non jongtung nang thanu non jo nang so tum phan jo nang so tum phan de arnam e lasi jo pirthi ke ruritik sining ke ruritik e mukar biaso mukar bagaso nang sukara arnam sukara arnam karbi kera arnam karba karma kera arnam surai pame surai pame de arnam
1: non puthot kepati niya bhi polotangte puthot angdengke ajo arni kepha labangke bongkrok pumthom angdenglo ajo arni kepha polotangte ilitum adama sarkang thurjia phan kopiarni kopia cheklo labangso kachi thik damjia phansi ajo arni kepha pulo silaso angdeng tame bongkrok banta bohot amana pengdoko kaposi lasi pupu lama saratum kopusonsi kaching kiponma aongatum kihut lapuson helo
0: e meyatum mesaratum loksaratum pini barmea dap barmea ni le dap mea ni dap mea dap le onga kengri nihua kengri abong pen athe pen puho pen sipong pen nangli sar pen nangli lar pen কারম নঙ্গা পালে কারডি নঙ্গা পালে রেব নং জেপাংডুক মন জেপাংডুকে পিচিং আলাম লমা পিচিং আ কি লমা নীলি ফিলি নীলি ওষা তুমতং সপাংকি সপাং খেট গে দোষী লক হু গে দো লক ফ্লেপ গে দো লমা মা তংতে নাংলি সার প্যান নাংলি লার প্যান তং লাম কংকাই কি কংকাই গে দো লমা এ যো নন কে নং অপর কে সিমা পড়সি চিলি দরডে আর এ দরডে লমা এ আহুত কে লে উন এ আর ডাকে লে উন এ তং অং হেম নি হুয়া হেম বাসান নঙ্গা চে হাং বাসং নঙ্গা চে হাং লমা মে আতুম লগ আতুম এ বংক্রক দকক লাঠে দকক সি চুমং মাঙ্গে থেকথে দেট জুমং মাঙ্গে থেকথে দেট লাসি চারজু নাং কক চেথা নাং কক লু মে আতুম লগ আতুম কারডম
1: লাসন সি আমি আলিন তুম তামে আ অং আতুম ফান চেথাক দুন থুপো লাসো কচে থাক দুন কে লাপুসন হেলো
2: এ জো অং আতুম নিহু আতুম সূর্য আলাম কালি ভারো আলাম কালি নীলি সার পেনলে নীলি লার পেনলে লাম কংকাই কে দো কালি কি কংকাই দো কালি নাংলি ফিলি নাংলি ওসা তুমলে সোপাংকি গে দো কালি সোপাংকা কে দো কালি লহু গে দো কালি লকলেপ কে দো কালি পাংজি পুতে পাংহং পুতে কে দো কালি নন কে নং অপর নন কে সিমা পর চিলি দরডে কালি আর এই দরডে কালি চুবাং নিং পি কে চিংকি নিং সো কে চিংকি নিসো পুথা নিমু না পুথা সিম নাং বি তে কাং লো সাদ নাং বি তে কাং লো সিম নাং কে বি দু না ফি সাদ নাং বি দু না ফি নে অং আতুম নিহু তুম নাং অর্ডন তে নাং চান নন তে চে গা সন ইং হি না সন ন গা সন ফেং নু আ সন ফং এ কে দোজি ফং সেন কে দোজি নাং অর্ডন নাং পো নাং চান নন নাং পো অং আতুম নিহু তুম কারডং
1: কার বিয়াতুম আদামসার কপুসংসি কাপিনচং মা পু পিনি ইংদেং ইসি লানসি কাংতন পুথত ইংকুং হিনিয়ালংলে ইলিতুম আরজু থুলনা কার্ডম

আদামাসার কাংথোরা পোঠা কেথান পন আর্জু আর্জুলং একটাংলো তাংতে ননা দন্থু লুন চিত যায় মেঘ আং ডেঙ্গা লংপেন আসন সনা লুন আর্জু ইকসেনাং কে চেংসি কে সি এস বালি পাথার তুম কিলো না লুন আর্জু ইকসেনাং আলো নালাম থে কার্বি আংলং তাংতে লবাং সলুন আর্জু ইকসেনাং

লাকি আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকি এফএম ব্যানার লংপেন মেঘহজ ফারুইসিরা তকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনতা কেদো আনা জয়মেক নাংলিতুম আর্জুলংজি দাংতে নন আদুন্থু কার্বি লিরমিয়ালুন লাপেন আলামথে জয়মেক আংদেঙ লংপেন আসন সনালুন লাপেন আলামথে আর্জুইক সেনাং নিং কাছে হ্যাং লাপেন কাছিং সাম পালিংলে চিতং পেটপে আজ হেগাতুম হেমাসর কে ক্রয়খ্রি লাপেন হুতুর কি দুক জৈনি চেকাক নাং কক তিতি তাংতি লাপুসন আলাম থে পাচিতন দুনপেন লুনসে পো লংকিরি বে কিলুনালুন আর জৈক সিনাং হনজাত লামার জান আলুন আলংপেন আলুন আলাম থে পুয়ান আকাং হন নি নাং ফান তাংতে আর জুইক সিনাং লুন্সে পো লংকিরি বে কিলুনা লুন

কার্বিলির মিয়ালুন লাপেন আলাম থেয়া জামেক আং ডেঙা লংপেন কেপা দুসিয়ালুন আর জুইক সেনাং করপি কুংরি লামার জানা লংলুন লুনসে পো সুরেন বেপেন কিলুন আলুন নাং চিচিনি পুয়ালুন জের আর জুইক সেনাং লাবাংসো আলুন।

কার্বিলির মেয়ে লুন আপেন আলাম থে জয়মেক আং দেং আলং পেন আসন সন আলুন আর্জুলং ইকটাংলো কার্বিলির মেয়ে লুন লাপেন আলাম থে জয়মেক কে লাপোয়ানসি কাংটনিকলো নাংলি তুম জয়মেক আর জুবম লাকি আকাশবাণী দীপু আলং পেন নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইসের ক্যাব প্লেংডা পল আসি গুয়াহাটি পেন কাপাচিতাক পুয়ার আঞ্চলিক বাতরি আসামি সালাম পেন বিয়ার্টা নাংলি তুম আর্জুলং ইকপো

লাকি আকাশবাণী দিভু জয়মেকি বাংলাকে এফএম বেনালংপেন মেগাহার্টজ ফারুইসিরা তোকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আলংপেনটা কেদো আনা জয়মেক নংলিতুম আর্জিলংজি তাংতে নন আদুন্থু হিন্দি লামার জানালুন আংডেঙালংলে দামিকলুনা লবাংসো আংডেঙালংপেন আসন সন হিন্দি লামার জানালুন আর্জুইক সিনং কেচেং সি সিং ইস কিং লামার জানালং আলুন আর্জুইক সিনং রহত ফত্তে আলি খান লপেন শ্রেয়া ঘোষাল তুম কিলুন আলুন আলুন আলাম থে তেরি ওর তংটে লবং সলুন আর্জিক সিনাং।

0: Mi alang li tum ki thana teng pensi, chu du nang po la pen thu ki so det atum sita charge dun pe mi nang po. Jong si ki chua so nang ki than dun nang li tum chini pa mi ka kali pulo tang te, phere re pin pen kaprek matha the pin pen puthot karju dun si akimi. Doctor la pen nurse atumang bong sita mi, ching ki chit han pa mi pensi, si ki lang atuma phan lang pa mi nang ji. Athe ki ok pran lang chariya tuma long si ki the nai arpu dolo. Mo kopine alang litum ang bong che than kilet dokok pulo tangti kiso abang chot kadi alang litum ta akisung che tong nang kokpo ok pran lang chariya tum sitami kichok che dolo pulote alang litum ame thangang bong kichok che chelang ponsi mo kewang jilang arnita lahai phophede jia phan lapen alang litum ang bong che koi siroi rira ok prana hina bang koson si pemisen ji lapen aprang ki pon pen ki suwa tuma phan kilang thek pemi ji aphan alang li tum sitami chibor inang po lapen non ki jut si ke pachini laki lapu hello ki suwa tuma phan ki rai kom laki anutin sitami doctor pen cheng lok ok pran lang chari ki do ana tum lapen ki so det abang phu abang phia tum anta arpu do rep lasi bang phutin ta chirap chitu pen chingki chi than pensi ki chok chi sitami chepakeng ponang po lasi kiso det atuma phan lapen doctor nurse atum ana phanta WHO atum pensi pirthe dang kiso atuma phan kachirai kom nang ji pwa sai pang dak pon lo lapuan si pinineli patient safety aputhak pathi hek pen ki than ke pachini ke kang tonik lo kardom
1: lapona por nang litum lam jera jai mek ang deng along pen pini akashwani di phu along pen kapachi tak chenga jai mek basa pi bepi pen ke tok la pen reng si bon teron pi pen ke than kiso atuma phan kachrai kom alam jer arjilong ik tanglo lam jera jai mek ke lapuan si kang toni lo nang litum jai mek ar jubom laki akashwani di phu along pen কেনং সৎ কাপা চিনি আলাম জে রার্জুই থা ইফু কে সো পুছি চিনি লোতে পেদের ডে পিন পেন ডক্টর আলং চেপাকলাং দাম সেরাক নং জি আথেমা লাবাং সো আফু কে সো কে মালেরিয়া কে সো মান্দে তথে ডক্টর আতুম কে থা না তেং পেন ভি এস আট লাং ক্লেম নং জি আজো মে কে জাং হো চিটেমা লান চিহিং নং জি হেম কম হেম রায় লং বাবি পাংরাম লং লেদের নং জি জং সিয়া কাংরাম দোপুলোতে পাংথাই পামি নং জি লাংবং লং প্লেট আন্তা পাবেদের নং জি জংসি দো পুলুতে লাসোদে মালং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদুক রে কালিতে তাই নংজি কিথু গংচে হরমু আন্তা হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেদেড্রা এলং আদিম হিলিক হুট পেন হাদাকসি ওয়ার্ডাম চর নংজি লং কাপেলিয়া পাইপ টেপ লাপেন লং কাপাং পেন আতিবুক জংসি কুনানিয়া কেভাক দো পুলুতে মার্থিন পামি নংজি নিংচিবি একথা আনিয়াং সামা পড়লতে হেমার লোপেন চিটিম কিপ্লুং আসাই ক্লেম নংজি লাহাই আসাই কে হিজুং আমি হিকার উট ফে এ আমি কে থর লাপেন নন মালম হিথি কুলা দলং নাং কে ক্লাং চিটি মাপি কিপ্লুং আদোয়াই হাই হুই থর লাপেন কাইনাংজি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদা আগলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাং কে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু লং

0: Lapuan apor nang litum, Asamis lamar janalun ang dengalong pen, ason sonalun arjulong iktanglo. Asamis lamar janalun ang dengke, lapuan si kang toniglo. Nang litum jay mekar jubom laki, Akashwani dipuolong pen.
1: Kota sa, maduni notun account, arumul KYC update. এই কামটো ফটাফট হব কেনেকৈ যদি কেওয়াইসিত কোনো চেঞ্জ নাই বা মাত্র ঠিকনা খলনি হয়েছে তেন্তে রেজিস্টার্ড ইমেইল মোবাইল অনলাইন বা পত্র

0: লাকে আকাশবাণী দীপু তংটে নুন্থু নিঙার লো আলাম থে এজাই মেক আংদেং রং পেন তাম হি দি রং পিপি আনিঙার লো আলাম থে আর জেক সিনং
1: নেলিমেন কে তাম হিদি রং পিপি পেনপিনি নেলি দা কেওয়ান জি আ টপিক বাং গেলাল ইসি হেলথ পু আ টপিক পেনসি নেলি নাংলি তুমান সামে কো পাজর মি দাম থুপ সিলাল এ হেলথ পু কে লাগে নিলি তুম কাদো কাবে সামে মেথাং হেলথ মেসেন নেই পুকে কাদো কাবে তে নিলি তুম মেথাং হান কাছি মাথা দো আসি মেথাং হেলথ বাং এ কে নাং সট নন লম কে কাপড়ে কাপড়ে কে সোস তামে দো ও পেন ক্লাং বোম ল লাসে লাসো হেলথ কে ইসি মেসেন নাং জি লাসে লা কে সো কিন এপেন আনস তামে ইলি তুম কে জগ জি ফান লাসে নিলি তুম নন সন এক্সারসাইজ পুনয় কে চো কি জুন পুনয় কাপড়ে মানে বাহেরা কিছু আহরমু দো পিক নন লম কে কাপড়ে কাপড়ে কি ক্লাং হাজি সামে ইলি তুম কো আনমা কে এভয়েড থেক কো আনমা কে ইগনোর থেক নিলি তুম হান মিথাং হানে কে মেল লাসে নিলি তুম মিথাং মিথাং ইরিপেন কাছে বোনাই কিছু আহরমু সামে দো ও লাসে মিথাং হেম আ আন আহান সনসে নিলি তুম কিছু ই ফান একা দোকা বেস তামে ইনিং হ্যাং নাইন জি লাসে লালো ইসি হেলথ তামে ইলি তুম মেপ পেন কে মিথাং বডি সামে মেপ পেন কিছু কিন এ পেন আনস তামে ইলি তুম জক পো লাসে কাদো কবে আরো সুমার তুমান আন সামে নিলি লালো ইসি নিউজ আসন লি তুমান কাদো কবে আন সামে সি অ্যাওয়ারনেস আসন লি নাংলি তুমান আকো নাংচুনিং ঋতু ল কাদো কবে ইস্তামে এ মিথাং হেলথ ফান সামে তুম চিংহন পিক নাং জি লাসে নন লাপু আন সে নিলি লাম সামে কাংটন ইঁতল কার্ডম
0: লাপোয়ানাপর নংলি তুম নিঙার লো আলাম থে জয় মেক আংদেং আলং পেন তাম হি দি রং পিপি আনিঙার লো আলাম থে আর্জুলং ইংলো আদুন্থু সোয়ার লো সেং তো জয় মেক আংদেং আলং পেন পার্বতী পাং চোপি লাপেন হুদবাং হুনমিলি ক্রোপি তুমং বং চিংথুর সাহেব গ্রুপ কিচু নাপুথা চিহু চিপুর আলাম জের আর্জু ইং
2: আপ্রাংসি রেডিও কার্যকে দো আনার আরা ফানসে তামি নিলিহীন প্যান কার্ডম পাজে রেখলো পিনি নীলিতুম চিহুজিপুর আজাই মেঘালং কাছু ফাপন লাকে চিংথুর সেলহেল গ্রুপ আলং আ প্রেসিডেন্ট মতে আমাই ফি সাংপি পার্বতী ভাংচুপিয়া ফাঁসি চোফা পেন আলাং লিতুমা সেলহেল গ্রুপ আলামা পোথাক চিংকিচি থান জিয়া ফাঁসি চিসিক পনলো লাসি লামথেচার জুজিয়া প্রাং আলাং লিফান আকাশবাণী দিফুয়া হেন প্যান সুরি সুরিয়া কার্ডম পাজে রেখলো কার্ডম
3: কার্ডম নাংলিতুম নীলি ফানা চোফা পথ নীলি থেক থে দেট পুসিতামি লাদাখ নন ইথে থে নিবেদ পুসিতামি থাকদন ইপ চুরইগলো নাংলি ফান পুসিতামি
2: তাংতে নাংলি ফানাকার জু চেং ইয়ালাম থে বাঙ্গেলা পুলো আপ্রাংসি নাংলি এস এস জি মাদে সেল হেল্প গ্রুপ আলাম আপু থাকছে থানিক জি মা
3: ও থান জি নীলি তুমকে হেডি সেল হেল্প গ্রুপ কে চেং ইক্সি মাতে আনিং কানাবাং হেডি নীলি তুম 2014 আনিংকান কে সেং চেং আর্নি আবাং কে স্যাটারডে আর্নি হালাসো নভেম্বর আর্নি হানি সি নিলি তুম কে সেং চেং ইগলো লাসো পেন কে সেং পেন নন পু আন ইগলো
2: তাংতে নাংলি তুমা সার হেল গ্রুপ আলং মেম্বার কে বাংকো আন বাক দু ইগলো
3: নিলি তুমা লং সার গ্রুপ মেম্বার বাং কে বাংক্রে সি আপ্রাং দু ইগলো ওই ফি সেটা মি নিং ওই নিং দু আলাম দুলো নন আনা লাংলি বাং
2: মানে
3: নীলিতুম সাই কাবি দেট পেন জয়নি কাদু কাবি চেস্ট

0: ci seng si je la an pen ilitum tangka pusita mi ci bir tira pusi seng pen kaduka ve pen la son he ahut ki kom pen la hai ci pipon lo ci pipon det pen non puan wang bam ke ale do o si che thek long lo he sita mi ale ke do pik lo ki cheng si ge ni li tum ke he di phas ke se ji seng bom lo ladak se ji pen ke chi rung ke phoke vet ni li tum me chi ru phoke vet pen ke dor de pusi nge ni li tum bang long the long bo lo view puta du ni li tum view long nge chipa ordun lo view pen pustami nilituma kerap long pon lo la pen ke clf long pustami chipa ordun lo hala dak pen tanilituma kerap long lo la pen ke block long pen pustami long lo nilitum kerap ki
1: takte nang limo pen phuwam nang litum phokep pu la soka chi rung mang ke nang litu a hopta ma mate achik lo sik chi rung la pusan lo
0: nilitum bang ke হুসুহুত কে চিরুং কে দোয়া লিংলো মানে বাঙ্গে লং থেক পুলোতে আহপ্তাহ পেনসি চিরুং দে সেলহারুপ কিসে আর নিঙ্কান পেন নিলি তুমকে বাতাই প্লি মিটিং দো নেই পুসি বাতাই প্লি মিটিং দো লো ফার্স্ট মিটিং ব্যাং হেডি জংসি দো পুতে পি দো ব্যাং পিপ আবে ব্যাং পুতে সেকেন্ড থার্ড ফোর্থ লান চি পিপ লাসি ফকে পালে লাসন ইক্সি কাদু কবিতা চিপি লাভ লাভ টি টি ইগলো
1: তাংতে নাঙ্গিল তুম না সো পয়সা বাং কে নাঙ্গিল তুম বেং আলং সি কে থন দাম মতে কাজু মা দাম লাপুসন মা মতে বাং ফানসি লাপু আ আ আসো কে পাবাং জি ফানপু বাং সে পারাম বম লাপুসন ল
0: কে চেং সি কে সন লতে মা জো দে এ নিলি তুম চি রুং সি কে আসো পাবাং ল পাবাং দেত পেন ইং কে পারাম দেত পেন গে লাসন সি দু বম ল ইং কে সন কে চক চেলু পুসি নিলি তুম গ্রুপ আং বং চি থান ল জে ইতুম তা গ্রুপ পেন ইসি বুক খুলি না সেভিং পাসবুক খুলি না বেং আলং সি আকো খুলি দাম ইথুল নিলি তুম হোল আসুহুত খুলি দাম ডেট পেন কে 2014 লাস্ট মান্থ আহুসি নিলি তুম খুলি দাম লাপেন ইকে নন কে বেং আলং সি চিঠাপ দাম ইকবম ল হুল আসুহুত পেন নন নন আনলো
1: আনতে নাংলি তুমলা এস এস জি সেং পেন আলি কাচে পালং লা সলাম পথাক বাং থানিক জিমা কু পিসি নন আনাং তুম আলি কে থেক দাম লং ল
0: পামগুতা নিলি নি জে ল আলি তাঙ্গে দো পিক ল পিক ল আথিমা সেল হেল গ্রুপ কে সেং পুলোতে নিলি তুম কে কে চিরাপ সে রয় পেন পুলাতা আই লে সি লং ইক ল চিরাপ সে রয় ল তোরডে ফুফে চিরাপ সে রয় ল লতা লে লং ইক ল লপেন কে লি নিলি তুম ভিও পেন পুসিতামি এ রিভলভিং ফান পুদু হালাদা নিলি তুম লং ইক ল আফান ব্যাংকে আতঙ্কা ব্যাংকে 15,000 15,000 সি লং ইগলো নিলি তুম হল সুহুত লাহালা বেনতা নিলি তুম আলি ব্যাং ইগলো চুপারাম ইগলো লাসি নিলি তুম লতা আলি ব্যাং ইগলো লা ডেট পেনতা আকো দু ইগলাং নিলি তুম সিএলএফ পেন পুসানিমি লং ইগলো হালাপু পেনতা নিতুম এসজি তোম ফান লু নাং পি কম আলি পেন পুস্তামি লি তুম হানাং পিলো ইন্টারেস্ট পেন পুস্তামি নাং পিলো যে নিলি তুম হান হুসুহুত কে 75 পাইস পুনাং পিলো এংকে নিলি তুম নন পুয়ানতা আলি কে দু বম লং লপেন কে এংকে তুতা তুই বম লং আধে তুমকে চুতা তুম জু কিলো
1: বেঙ্গালং বা
0: বেঙ্গালং বাং কালিলা সিএলএফ লং বাং
1: সিএলএফ লং তাংতে নাংলি তুমলা বেঙ্গালং সতা মেলা এসএসজি পেন লপু গ্রুপ পেন আং তুমলা লোন কে এন্ডুন লপু সন্তা দুম
0: দোলো নিলি তুম নন পেন কে বাতাই ফ্লি এন ইক এটলু কে চেং সি নিলি তুম বেঙ্গালং লুন কে অ্যাপ্লাই চেং কে সুরিথং কে পেন সুরিথং কে পেন নাং পিলো পেন কে 1,00,000 নাং পিলো 1,00,000 নাং পিডেট পেন 5,00,000 নাং পিলো 5,00,000 নাং পিডেট পেন নন পুয়ান 10,00,000 নাং পি ইকলু নিলি তুম নন পুয়ান তা নন চিতু ইক বম ল
1: তাংতে নাংলি তুমলা সো তাংকা পেন নাংলি তুমা সেল হেল গ্রুপ হান কো পিসি কে ক্লেম আসাই কে ক্লেম পন ল কো পি আসাই জে ক্লেম পন ল
0: নিলি তুম কে ক্লেম ই কে আসাই আনু তিন সি বেলেক বেলেক সি চি ক্লেম ই গ্রেব ল জে নন নিলি সন থাক থাক নিলি কে লং হং সি পাং রেং ইক ল লং হং পাং রে ইক ল লাসো আসাই ক্লেম পন বম ল হু লাসো লুন এন তা নন আন তাল ক্লেম ইক বম ল লাসি আনু তিন আ মেম্বার্স তা বেলেগ বেলেগ আসাই হালাত দু মাঙ্গে লং হং পাং রেং ল লাপেন কে ফিসারিং তা চুক্লেম ইক পন বম ল লাপেন কে আর ফেক খেতি তা হালাত তা ক্লেম ইক পন বম ল লাপেন কে ফিসারিং পেন পুইগল ফিসারিং তা দুলো লাপেন কে বু তা পাং রেং ইক পন বম ল বি তা পাং রেং বাং দুলো নিলি তোমা সেল হেল গ্রুপ লং কে লা বাং কে তা নতিন আসাই সি বেলেগ বেলেগ দু ইগল থেরাং তা চথা ইক পন বম লা সন সি চিতু পন ইক বম ল নন পুয়ান

0: te nangli tuma SSG la sarkar pen kupine akerap la pusan da long loma
1: noi lu nili tum sarkar pen akerap ke non nuwa pusita mi hala 10,000 pupu bank te la ta long iglu la te ke bank ke anu tin long iglu la pen ke konok lota pupu mati do halat suhuta nili tum long iglo halata ke rapsi long ik ponlo 10,000 a group long sinang piglo e group ang bong si ada kenang pilo la si nili tum long ta chuparam pon iglo
0: tangte nangli tum sam sarkar pe nang pa ji nangli tum han la la haya tangka ke nangli tum kupui kupine asai ke klem pon la posanta doma
1: do do lo anutin si belek belek pu lo la non 10,000 nangki pi ikta long hong si nam igre eblo anu ijon jon ason si adhek tumge joni nam iglo he lalo enke pila fisaring ta bona iglo hala nili tuma members inu da bangke hala bang ta fisaring the du alangli la sel poisa pen no he la so poisa pen sita mi dordi pu fis ke chirap dun no he
0: angke nangli tumla mo pen pu nangli tumla chik lo long kachi rung la pusanta do asila haya tangka ke nangli tumla pu aning kan ki jur la pusan kachi thak la pusanta do ma
1: do lo la so hut batai si chi thak lo hola so hut kachi thak de la poke poke chi rung det pen nili tum he di la pu kan lo suri crazy chi thai long lo লাসো পেন কে আধে কে পারাম লো নন আন কে এঠাক থেলাং নন পুতা দুলা পারাম ইক বম সি দুই গলাং নিলি তুমলা লং
0: নালি তুমা গ্রুপ হে জানতং লা পুচে পারাম মা মাতে আনুত কা প্রেক আফাস্তা মেলা পু পারাম বম লা পুসন নালি তুমা গ্রুপ বাং
1: দুলো নিলি তুমা লং কে পারাম দুন হে জেনিবা এ মিশন পুলোপতে নিতুম আ a members ben pini related duplote members bank chichak po la sing ke asap alang bang so than pari nang po la sing ke nilitum ke la alang mama nang ke hang bang hula bang phan a members nitum long members ke do bang phan hala phan than pari po laing ke la si pidu ni iglo members ang bong se amen ke do po hula bang ke amen na vilu ki chitu nang ke hala si chitu pusita me dake members nang chitu nang po
0: তে নাংলি তোমা আসল হেয়ার গ্রুপ আলং আছে কেট্রি আমেনে গপুল
1: রিসেমিং লিংপি
0: তে নাংলি তোমা সাল হেয়ার গ্রুপ কে কোসোয়ান্দার সি কেটো দুন ল টাউন কমিটি দো লাপেন ব্লক পোটা দো লাসে কোসোয়ান্দার বং সে নাংলি তুমি চে জগ ধনিক ল
1: নিলি তুম কে অন দো বম নিলি তুম ইরিয়া পুসি তামি ধন সিরি সি পুরি ধন সিরি লং সি নিলি তুম কে দো বম আই আইরিয়া সি তামি আকচি জগ দুন কে ব্লক বাং কে লুম্বাজং ব্লক আকো নিকে রুরেল সি নিলে তুমি পুরি লাসি রুরেল লং সি নন পুটা দো ইক বম লো
0: ব্লক আন্ডার হে
1: ব্লক আন্ডার লো ব্লকটা দুইটা দুক ইসি কে আর বান ইসি কে রুরেল নন লিলি তুমি রুরেল সি পুরি লো
0: তাংতে সেল হে গ্রুপ অফ আতুমা ফান সে তামে আরন কা পিনচং পুদো ও লাসি নাংলি থানিক জি মাসেল হে গ্রুপ ফান আরন কো পুসন লো
1: আরন লাগে সনফোডো উইকলি মিটিং রেগুলার সেভিং কে রিপেমেন্ট এ রিপেমেন্ট অফ লোন আনবিলো
0: তাতে নাংলি তুমলা উইকলি মিটিং আলো মাইন কপি কপি পিয়া সন নাংলি তুমি চিংওয়াই পন পন
1: লালো যে নিলি তুমি চিংওয়াই পন পন কে মেম্বার সাংবং চংসি মানি ওয়াং বিদেত মাতি এ লা নিলি তুম ফকে কেচি রুং পুসিতা মি নাং পিদুন দে দেত পুসিতা মি পিপস নাং পুইদুন থেক থে দেত মা মাতি পিসি আকাম সি ক্লেম পো মা পিনি জংসি চিংওয়াই লো প্রতি পিনাবলি তুম লাসো কাম ক্লেম নাং দে পুপল আকামং দেং মতে লুন পুসিতা হাম জি পুসিতা মিলা নিতু মানলি উইকলি মিটিং লং সিপাভাং পো জে তুম লাসন লুন তুদাম নাং পো দে পুসিচিং ওয়াই পো লাপেন কে কাম দু পুসিতা মি লাসন না কাম দু জে থেরাং গে থা পুসিতা মি মেন তুনে কে গ্রুপ পেন পুসিতা মি থেরাং থাক দু দু লা থেরাং থাক কে পিনি নাং থাক নাং পো দে পুসিতা মি নিলে তুম হলা সু হসি চি পারাই পন পন ল
0: গ্রুপ আলং লাসন আর পু কাছে পেক লা পুসন দা দোমা
1: ও দুলো নিলি তুম কে লা বুকি পার পুতা দু যে হলা লাং বাং কে লুনাং তক দুনাং পো কো আন লোমা কে চিরুং লা পিয়েলু লা পিপে হুলা বাং নাং তক দুনাং পো ইংকে লাম কে থান বাং তামে লাম পাঠান পো লাসন চি পেক দুলো
0: তাংতে নাং লিলা সেল হ্যা গ্রুপ এন আকা প্রেক আসাই নন কে ক্লেম বম লা পুসন দা দোমা
1: সেল হেল্প গ্রুপ হ্যাঁ কাপড়েক দু লতা সেল হেল্প গ্রুপ আন্দার হে নিলি তুম লা হে পিল এ ব্লক আলং সি দু ব্লক লং পেন নিলি কি চিরাপ দু বিমা সাক্ষী পু লাসি নিলি নন ক্লেমিক বম
0: লা বাঙে কোসন নাংলি তুম সোয়ার পুয়া বাঙ্ক

0: param param iglo param si enke ahut chitudun ik bomlo nonki jud ik erlo he hula so hu 2015 aning kana huda lamlo lake hula so sinili tumke view setami kiseng ik chenglang lili tumaronke hula so si nili tum do dun lo long ik lo je view pen ta kerap suri phoke ba kerap long lo
1: মতে লাচুৰি ফকেপ কে আনুতিন ফানমা মতে লাপু আ গ্ৰুপ ইচি পেঞ্চি চুৰি ফকেপ নাংগি পি লাপু চন্ন
0: আ গ্ৰুপ পেঞ্চি নাংগি পি গলো ৰচহতকে নট পোৱান থা পিব ইক বম লাং হে বা
1: বাট বম ইয়ালো বাটাং কা বাংকে
0: মাউলো
1: চুৰি ফকেপ পাতে চিং
0: ই গ্ৰুপ লং চুৰি ফকেপ কে
1: তাতে নাংলি তোমা লাচহত কে কুপি ল আলি কে চক্লেম ই গেলা সতাং কা পেন গে
0: আধে তুম বাংকে হেম পিলো নে কাম লং হং চিনাম তুম চিনাম ল হুসু হুতা লেপেন কে হেম আবি তুম সেটামি হেম চিকি মি লং ল এংকে টিং আবি সেটামি টিং চিনাম লং ল লেপেন ল্যাং আমি সিন বুসতামি আধেক তুম কে চিনামি লং ল লেপেন গেলাং তুম নানি কাম ইকলেম যে রাম কে পানি সেটামি লাং লি তুম চে পানি লং ল নিলি তুম লাসুরি ফোককে কে লং পেন হেদি নিলি তুম লাসুরি ফোককে ল পুতে ইন বাংকে পাপ বাংকে ল বলতে বিশ দশ হাজার নিলি তুম চিত থাকলো মাতি হলো সুহতে কেচে থাকলো নাং তিনটা লাপু দশ হাজার সুরি ক্যাব ক্যাব লং ইকলো চে থাকছি লাপু ক্লেম ইকলো যে আধেকে থেরাং থাইগলো আধেক তুমকে থেরাং থাই পোয়া আধেক তুমকে চিনলা আর থেরাং তাচে নাম ইক নাং কক মাতি থেরাং তাচে নাম ইকলো লবেনকে পামো পেন পুতাং লা টিং পুস্তা মিল হাই চিনাম ইগলো লাপেন লংহং চিনাম লি লা লৈ যো লাপেন সে চিতু ইক ল চিতু পাজত ইক এল হল সৎ
1: তাংতে মো পেনাং লি পু ল এস এস জি তা এসিয়া রন্ডু পু আহপ তাবাং মতে উইকলি মিটিং হরে তা বা দোনাং বে লাসি লাস মিটিং আলং মানে না চিতং এ ডেট পুতে লা লাস লা চিতং এ ফান কে পিনে ফাইন কে এন লা পছন্দ দোমা
0: দুলো নিলি তুম লং লা ফাইন কে এন পুতা জো আথিমা চেরাব সেরোয় পুয়া পর আকি কম পেন্সি এন ইগলো হে নীল তুম সিকাহিনী লসন সিকে এন কেচেং সিকাহিনী এন ইগলো লা জংসি নাং দোন উদ এ দেট পুলোতে আলাংলি জংসি আফুসো দেট পুলোতে নীলি তুম এন ইগলো হে জংসি পিনে আফুসো সেই পে নাই দুন দে পুবাংকে আলাংলি ফানকে এনাং কক পো আথিমা মিটিং পুলোতে খেচিং ওয়াই দু পো নি তুম কি ক্লেম নাই যে আকাম সামি ক্লেম উনি দেট পচিং ওয়াই বি পুতি ক্লেম ইক উনি দেট পো লাসি চিং ওয়াই সার নাং কক জি লাসি নাং দুন দি পুতি এন ইক দেট টিটিলো লা ফাইন বাং তা সি কাহিনি সিনিলি তুমি এন ইক
1: স্বরূপ পিগ লা লতাং তে পিনি কে পোরালাম তা তো কক
2: লাপনা পর নাং লি তুম সোয়ারলো আসেং তো আজাই মেক আং দেঙ্গা লং পেন পার্বতি ফাংচো পি লাপেন হুদবাং হুনমিলি ক্রুপি তুমাং বং চিং থোর সেল হেল্প গ্রুপ কিছু না পুথাক চিহু চিপুরালাম জের আর জুলং ইক তাংলো

লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই খ্রিসিরা মিনি থংকে প্লেংটাংলো লাসি মুম্বাই পেনকে পাচেতাক বিবিধ ভারতীয় জয় মেঘ নাংলি তুম আর্জুলং ইকপো।

নামপি নামদুর থেংপি থেংফ্রাং রাইকম নাংজি লাপেন কি পাংচিউ নাংজি আথিমা নামপি নামদুর লাপেন থেংপি থেংফ্রাং হেলো তুমন কি মি কিবানাবা থেংপি থেংফ্রাং হেলো থেং মিলাং ইকিবান পিয়াবা নামপি নামদুর লাপেন থেংপি থেংফ্রাং দুটিক আনসি মনিত লাপেন কিরেং এট আপি আন্তা দু উঞ্চজি লাহেন ল ইরং থেংপি চরলতে রং কেবা থেংপি আরং ইথু নাংজি পিনি নাংলি থেংপি থেংফ্রাং রাইকমলতে পিনাপকে থেংপি থেংফ্রাং সে নাংলি ফান নাং রাইকম্প

0: লাভ আকাশবাণী গুহাটি মহাবাহু আদুন্থু লামজিরং দেংলং পেন কার্বি আংলং আরলো ইংলং আরি থিসু কাতিকি কাংহই পবুথাক বানেশ্বর বিপেনকে থানা লামজির আরজুলং তাংটে আরজুক সেনাং বানেশ্বর বিপেনকে থান লবংস লামজির
1: সাইট্রাস স্পেসিস মতে আসন আসন আকে থর কে ডক আঠিসিরি ঠেকুম্বং আংবং পেন অরেঞ্জ মতে ঠেসুকে ডক হেনলো কমার্শিয়াল আটেং পেন চুটিকি কাঠি হুমনাই পিরথেয়ালং আসন আসন কে থর কে ডক আঠিসিরি কাচুটিকি আংকাং ঠেপি বাহাকে থম পেন বাহাখিনি আংকাংকে বাংসু আঠিসুকে ডক সি চেরাই দেটলো বাংসু আঠিসুকে ডক ইউনাইটেড স্টেটস ব্রাজিল সেন্ট্রাল লাপেন সাউথ আফ্রিকা সাউথ আমেরিকা জাপান চাইনা ইন্ডিয়া লাপেন মেডিটেরিনিয়ান কান্ট্রি সাইহুই আলং হেলো চুটিকি কাচিহুংনাই ইন্ডিয়া আডেট আলং কাপ্রেক কাপ্রেক আঠিসুকে ডক আংবং পেন মান্ডারিন অরেঞ্জ সুইট অরেঞ্জ হাইহুই হেলো চুটিকি কাচিহুংনাই লাপেন অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আসাম মেঘালয়া লাপেন কর্ণাটকা হেলো আংকাং ঠে ও পেন ঠিসুকে ডক আসাই কাচুটিকি পন আলংরি আসাম আলংরি আলংকি কার্বি আংলং নর্থ কাছার কামরূপ ডিব্রুগড় লাপেন তিনচুকীয়া হাইহুই হেলো কমার্শিয়াল টেংপেন থিসুকে ডক কাতিকি পন আর ডিস্ট্রিক্টস অরেঞ্জ পুলোতাংটি জেসেমেটকে মান্ডারিন অরেঞ্জ আফানসি কেহক সাইন্টিফিক আমেনকে সাইট্রাস রেটিকুলেটা ব্লেঙ্কো লাবাংসো মান্ডারিন অরেঞ্জ আফান খাসি মান্ডারিন পুটাহে পু পারক আলামপেনকে হুমথিরা মাতে কমলা টেঙা পুটাহে পু অরেঞ্জ মতে ঠেসুকে ডক আলং পেন ইলি ভিটামিন সি মিনারেলস হাইহুই লং পন আংপার্টা আকেমেন আঠেসুকে ডক পেন জাম জেলি স্কোয়াশ আহু পেন মারমালেট লাপেন আসন আসন আকেক বিস্কুইটস আংনিম কাপানেম ফ্রুজি আফান পাঙুই দুনমি ঠেসুকে ডক আহু কাছে জয় মাতে লুজ স্কিন লাপেন আহু কাংনেপ মাতে টাইট স্কিন তাধো সিটামে

আংকাংকে থিসুকে ডক আলং রিল বাংসো আসাই ইলি ইংলং আলেং জির মিতার ফারনের ক্যাপ আকাংটুই আন তাহে চুটিকিমে সীতামে লাপুসন আংকাং আলং কাছু ই কাছু সমজি আফানকে ওয়ান ইস টু টু রেসিও আটেং প্যান তেরেসিং মাঠে স্টেডিয়াম গ্যালেরিয়াসন আদন দন সোলাম সি চু ইনাংজি বাংসো আতেরেস আংকাং থেপি প্যান আরলক আনাত প্যান টু থার্ড আংকাং আনসি সোলাম চট নাংজি জাসেমেটকে ওয়ান থার্ড আংবং আংকাং আনসি তেরেস সোলাম সি থেসোকে ডক চু ই চট নাংজি লাপেন ওয়ান থার্ড আরমসি আংকাংকে নিংহাং আতেং প্যান কাপ্রেক কাপ্রেক থেসেরে ঠেকুম্বং লাপেন হানপার্ব সি চু ই চুসম নাংজি নাহক আলংলে থেসোকে ডক চু এ জি পুসিতামে আফ্রাংসি হালা বাংসো আলংলে আসাত লাং নাংজি লাপেন লংলে আসাত লাং আরিপোর্ট আতেং প্যানসি রিক্লেমেশন তাহে ক্লেম নাংজি জাসেমেটকে থেসোকে ডক আসাই কাচুটিকি আফান লংলিয়া পি এস নিউট্রিয়াল মাতে ফরাতক বর ফ পেন থেরক্সি রাতক বর ফ আংবং ডো মাতে ওয়ান মাসি কাপ্রেক কাপ্রেক আসাই কাচুটি কি জি আফান আসন থেসোকে ডক আসাই কাচুটি কি জি আফান তাহে আফ্রাংসি ইলি চিলি চোপার ই নাংজি বাংসো আচিলি ইলি আমু কাপার ই কালিতে বাদিং পেনসি সোলাম নাংজি সিটামে আংকাং ঠেডুং পেন ইরুইভেট কাচু এ জি আফানকে আমু কাপার ই পেনসি আচিলি সোলাম নাংজি বাংসো আচিলি আফান ইলি কাইকে তা নিংকান ইংকয় পেন ঠংকে বার্তা আরং ঠেকলুংক্লাং কেসু লাপেন আসন আসন ইংকি ইংকেট কে বরকাবি আপায় আরং লাপেন আঠে কে দক কাচিংলুম আজাদ আরং মাতে রেকমেন্ডেশন রেকমেন্ডেড ভ্যারাইটি আমুসি রিম নাংজি আমু আফ্রাংসি ইলি প্রাইমারি নার্সারি বেড আলংসি কাপার ইমাসি প্রাইমারি নার্সারি বেড

চুটিকি আলে কেলং আরে জিকালি আসন আসন কে সোলাপেন ইংকি ইংকেট বাপ বি কে বর পেন্তা খাং ঠেক মাসি অংডুং চুটিকি আলে কেলং জি এফান জাসেমেট কে গামোসিস উইথার টিপ ক্যাংকার হাই হুই হ্যালো কেবর কি তির নাই আকেসু লাহুই আকেসু কেবর পেন কে খাং জি এফান কে 1% বরোডক্স পেস্ট কালিতে 1% বরোডক্স মিক্সার পেন কেবর চেং আলং নোকেক পেন কি এড্রা ইরি পেন বাং ঠিপ কালিতে স্প্রেয়ার পেন আর সিনাংজি ইংকি ইংকেট আংবং পেন ট্রাঙ্ক বরার সুট বরার লিপ মাইনার লেমন বাটারফ্লাই ফ্রুইট সাকিং ওয়ট সাইট্রাস সাইলা হাই হুই হ্যালো আসাম আলং রিয়ালং থেসোকে ডক আরং আফান কেবর নাই আইং কি ইংকেট ট্রাঙ্ক বরার লে কেবর লোতাংটে আরং পি আলং আইং কি কাছে এড আংকক ডোজি লাপেন আংকক পেন আহি মাতে আপুন চিংথিন পংপাং ঠেকলংজি জাসেমেট কে থেরে পেন জাংমি আচি ক্লো আরুই লাপুসন কাছে এত মিরাক আংকক আলং ইংচি নাসু পেন কিচুট কালিতে পিবান আলং কেরাসিন ডাইমাইক্রন পু ইসি ইনসেকটিসাইডস হাই হুই পেচু পামেরা মাংঠেন ঠিপচি ইংহান পেন বি ঠিপ নাংজি সুট বরার আইং কি কে থেরে জাংমিয়া চিকলো আরুই কাছে বাহাক মিরাক আরু আলং চি কে বর কি তীর বাংসো আজক আচেলন আরু চিং চিংদিত সুত জি লাপুসন আং ঠেক ঠেকলং লোতাংটে মনোক্রত ফস কালিতে ফসফমিডন লিটার ইসিয়া লাং আলং এম এল হিনি সলুশন সোলাম সি স্প্রেয়ার পেন নিং কয় বাক আফিফি বেনি বেথম বাক আপ নাংজি লাপেন কাচিং লক টাং আরু এলং ভেট পাংরুম সি মেকাই দুধ নাংজি থেসোকেডক আরং আরবো আলং লাং পাং লাং পাংচিং লোতাংটে আরবো আবেরানাত কে কে কাং কাং ডয় লর লার হিলং কিক্লিমা বট আসন ঠেকলংজি লাহেলো লিপ মাইনার কেবর আং ঠেক বাংসো কেবর পেন আজক আরবো তুংকেং লাপেন চিঠুই এডজি আরং ঠেকেক দেডজি লাপেন পিজো পেন আরবো ইংজুই ককটা প্লাং প্লাংহাই লা বাংসো আইং কি কেবর পেন কাপাচি উজি আফান আরবো কাচিং জক মিরা কাহুত মনোক্রত ফস কালিতে ফসফমিডন লিটার ইসিয়া লাং আলং এম এল হিনি পাংউইসি স্প্রেয়ার পেন আর সিনাংজি বাপ বি কে খাই পেন তাহি চটিকি আলে মেনাং আন্না হক ঠেক লাসি আহুদা পর পেন বাপ বি তা কারলু লাপেন কাপাং ঠাই কেনাং চট থেসোকেডক আরং আলং জিঙ্ক মলিবদেনাম লাপেন ম্যাঙ্গানিজ হাই হুই মাইক্রো নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি কমন পিক লাসি আং ঠেক কে ঠেক লং পেন জিঙ্ক সালফেট সোডিয়াম মলিবদেট লাপেন ম্যাঙ্গানিজ সালফেট 0.4 পেন 0.6% স্প্রেয়ার পেন আর সি নাংজি আকেলে আলে কেলং পঞ্জিয়া ফান থেসোকেডক আবিরিয়ালং আরং আডাক ডাক মাটিকুলাই পারক জাংফং থার্মিট হানসু হাই হুই আঠেসেরে ঠেকুম্বং লাপেন হান পারবো তাহে চু এ দুনমে লাফানকে ইন্টারক্রপিং পুসিপু লাপানে পড়াং লিতুম লামজি রংডেংলং পেন বানেরসর বি পেন কার্বি আংলং ইংলং আরিয়ালং থি সৌ কাতি কি গাংহই পপুথা লামজির আর্জিলং ইতাংল লাকে আকাশবাণী গুহাটি মহাবহ আদন্থু পিনিগে থেমানারনি পচে লুনবারিম আং ডেং লংপেন আসনসন লুনবারিম আর্জিলং ইকে তাংতে লুনবারিম আং ডেং লংপেন কিচেং সি আলুন কাজির লিথিপি কিলুন আলুন রিসু নিমসু কিচু আলুন লবাংসু আলুন বারিমকে পিনি সে কার্বিয়া যাই মেঘলং পেন কিরট কাপাচে তাক চেং ইগল টাংটে আর জিগ জনাং কাজির লিথি পি কিলুন লবাংসা লুন বারিম

লাপুয়ানা পর্ণাং লিতুম গুয়াহাটি বেন কাপাচেতাক কার্বিয়া জয়মেক আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী দিফু জয়মেককে বাংলাকে এফ এম বেনা লং পেন মেগাহার্টস ফারোই সিরা তকবরা সিরকেপ লাপেনাং লিতুম আকাশবাণী দিফু স্টেশন লং পেন কে রটকাপার জুকেতু আনা জয়মেক সেতামে নিউজ অন এয়ার অ্যাপস লং পেনতা আর জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই প্লি রামনি থমকে প্লেং তাংলো লাসে আদুন্থু আজাই মেঘলে দাম থুইক লো না আদুন্থু ডিমাসা লুনবারি মালুন কেরত কাপার জু আজাই মেঘ আং দেং আলং আপ্রাং সি ভীমা কেম্প্রাই পেন কে লোনালুন আর জুইক সেনাং

0: Lapuan apa nang litum, boro lun bari malun ke rot kapar jua jai mek ang deng along. Ason ason, boro lun bari malun arjuik long tang lo. Laki Akashwani Dibhu.
1: Hakulore babe hamajik khurekha, Atal Pension Yojana, Modi jir hongkolpo.
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এতিয়ালৈ এই যোজনাত 8,85,00,000তকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনচনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
0: Adunthu rong rup ajay mek ang teng along. Mongol Singh rong pi lapen hut bang, fandar te ronang bong. Inki kapang reng aputak chihu chiput arjudunik sinang.
3: A Prangsi Radio kar jwara ad anapanstam e nilhen pen. Suri suri ning kang samakardom pajratu le tarlo. Pini kachinki chethan ponji lake kedam tang angkung mate inki keme kapang reng lapen ali kachethan dam abeng. Lepini jatuhan pontulona. Ilitum kiceng yang dengalong bangke penangan kosonsi inki kapangreng nang jima. Lapen aan kosonsi pipo nang jima penangan ke ilitum jatuhan pontonglo. Lasinon pini ya bangke inki pangreng pen. Mate ahom lapen aok kosonsi cojor colang nang jima lapen ale. Kopuan si long pon jima labang sobut hakle pini ke cingki pontulona. Lasiake hai nang lipan putot suri suria kardom sitame nang pajir tule thorlo.
4: Kardom.
3: Tang tayak hai ilitum non kaching ki jethan ponji ke mahajong sitame nilithan ponlo ilitum penang an ke ingdeng si long jethan ponlong lo bonstame halada ke jethan nam de kile dam de anang deng mate angkung bang ke puthot pinile ilitum jethan pon thu clear lo nang ase ke hai nang liphan akashwani dipu hin pen lapen ke radio kar jara lo an hin pen stame suri suri akardom nang pajir thule thot lo
4: kardom
3: ইলিতুম পেনাং আনকে ইংকি কোসন সিকা পাংরেং নং জিমা আবুথাকে ইংদেং এসিলং চেথান পলংল লাসিনন ইংদেং হিনিলং মাংকে ইলিতুম হালাবাংসো আংকি কাপাংরেং পেন আহোম লংদে দাফি লাপেনকে আওক হেগদে দাফিকে কোসন সি জজর চলাং জিমা লাবাংসো আবুথাকলে চেথান পলন লাসিয়াকে হাই নালিফান আফ্রাংসি কারজুপঞ্জি আলাম থেকে লাপহেল হালাবাংসো আংকি লাপেন আহোম বাংকে কোসন সি ইলিতুম আলে চপালং পন পকে হাই নালি থানপচিন ইক জিমা
4: লাবাংকে নীলতুম ডিপার্টমেন্ট পেনটা লাবাংসো ইংকিয়া হোম লহে কাট কুকুন বুঝি পুরো ইংলিশ পেন কুকুন আলো উইদাউট ওয়ার্ম কাট কুকুন হে লাবাংকে হিতিকুলা নালং দামি নন জর্বম হামরে নালংকে লা ইরুই আহিথি লং বাংকে ইলি নালং ফারু ট্রক্সিরা ফকেপসি নন জর্বম লাপু কার্বিয়াংলং আদাঙ্গে লাঞ্চি জর্বম বনন পাংরেং বেগাতুম হে ফারু ট্রক্সিরা ফকেপ ইলি নালং আদাকে পাঙ্গুই সোলো তামনে কোয়ালিটি আলাম আবিল হয় এ গ্রেড বি গ্রেড পালাম গেল সীতা নন নীলিতুম ডিপার্টমেন্ট পেন আবংতা লা পেনে আসেনকান পেন আবংকে লা ইংকিয়া হোম আবংকে কে নাম পাংচেং পন পনপু নন নাসি আগ্রেড সিস্টেম এ গ্রেড তুমাংকে আদর ইলিনালং সুরিসি লা পেনতে বি গ্রেড তুমাংকে ইলিনালং ভারত নিরকেবরা ফকে সি গ্রেড তুমাংকে ভারত ট্রক্সিরা ফকে ইনকে গ্রেড লেস আবংকে লা বাংকে লা পি ইক পাথুর পাথারা হোম বুঝতামি হ্যাঁ হাই তাৰমানে ক্লিন নো এয়া হোম হাই মানজি গ্ৰেড লেছ লাহে বা মাংগে 600 পাৰ কেজি ফাৰু ট্ৰক লাহে
3: নাংলি লা আগ্ৰেড মুখা চিতামে নাংলি থান পাচিনি পন ল মহে পেন নাংলি চন্থম আগ্ৰেড আন্দো থান পাচিনি পন ল তেন্তে লা চন্থম আগ্ৰেড কি কুপুচন চিকে থাক পন আখে নাংলি থান পাচিনি ইক জিম এ গ্ৰেড আলং মাংকে কচন আং কি হোম প বি গ্ৰেড মাতে চি গ্ৰেড আলং মাংকে নাংলি থান পাচিনি পন ল আখে তেৰ কে দো মাতে ইক পেচত পেচত কে দো কে হেলা কে গ্ৰেড লেছ মাতে কি যুচিয়া গ্ৰেড লং চি দো পাছে হেলা থাক এ গ্ৰেড বি গ্ৰেড মাংকে কুপুচন চিকে থাক পন ল খে নাংলি আ সবস থান পাচিনি পন ইক জিম
4: লা মাংকে হেলা এ গ্রেড আলং আবংকে আলিন দাই লিতুম লাংদাম ইলিন আলং জং সি হালা আকুকুন মতে আহোম বাং দু ও আর জাং ও কুলতে হালা বাংকে নন বিচার আলামে লিতুম ইলিন আলংকে কাট কুকুন ল ইনকি আহোম বাংকে হোম সুরিহিনীরা ফারু ফান লোক মাতি লাগে স্ট্যান্ডার্ড লাসো লাসো আ ওয়েট জং সি দু লিপুতাংতে আপেন ক্লিন

0: po uniform nang po chingri pom nang po ahom kha ta na si a grade kin pu pu dam lo apende ala b grade along ai ke kimi kimi sen ne si ta la brick red brick color mo kha ta du ala ahom ki air hai ala ita akala rason air du du mati ala hai pena ke lok la hai pangui pusita me ala thickness bang ke hinu la pulo de la hai b grade along puri po masana thak si c grade along bang ke মোপেন ইলিগিথান লো আর জাংতাং তি গামনে ইলিনা লং তাবে হোম সুরি হিনিরা ফারু ফসু সিদে নানন্দ কক্তি
1: ও
0: কার জাং লাগে ফিল্ম জি ইয়াক আকু কুন নো কক লহে কাং আর মুখা বু কুন দন মিক্স নো এটা আদর মঙ্গে লান নো পেন্ডে হো লাই মঙ্গে বিসারলাম ডাবল ওয়ার্মস দ কক দি এ হোম বেদ লং তা হালা হাই আংকি হোম দ দু নসি হালা হাই আংকি হোম মঙ্গে লা পেন্ডে লাই জা ক্লিন নো এ ইংথি সাজিরো এ লাই মঙ্গে লা সিগ্রেট সি পুরি পো হে
1: ও তাংতে লবাংসো সাই মতে ইংকি কাপাং রেংকে কোপ আনালে দুজিয়া কে হাই নংলি সোলাং দোরাত মতে রিডিও কার জারাত আন ফানথান পচিনি পনে জিম
0: তো পচিনি পনে গো না আলাম মঙ্গেলা পুলো মুপেন নিলি পুলো চিরি সি ইংকি আন জং সিলি তুম এলি পুতং তে ইংকি আন গেমি আলাম লা লা পুলো তে ইলি তুম রং ফারু ফ্লি আ রং আইংকি আন আরং দু ইক পো তেলা সং বং পেন ইলি তুম জন ফারু হিনি রা ফ্লি কেপ আপি প্লি আতি ইলি তুম পাংরেং ইগলং পো সং বং পেন লিন ক্রিসির কেপ লং পো কাট কুকুন মাদেলা ইংকিয়া হোম বাং লিন ক্রিসির কেপ লং 19 কেজিস লং লালি পুদাং তে লাদাক নন নিলি কে লাখা দাম বংকে ইলি নলং ফারু থ্রক্সি সি লাখা দাম কি জুম নাই পুজিতামি মো আদর দু উলু পুতেলা বাংে কাপড়ে কালাম লহে তানন ইলিন লং ফারু থ্রক্সি সি নিলি লাখা লো নাসি ইলিন লং ফারু থ্রক্সি লিপুতাং তে লিন ক্রেসির কেপ লিপুতাং তে নাদাক টাঙ্কা সুরি ক্রে কে থমরা ফারু কে থম লং পু আপেন তে হালা ইলি তুম লা ইংলিশ তুম কি পু প্রি পিউ পা পু হালা ইংকিয়া অক ইংকি অক আবাঙ্কে লি তুমকে লং ইক জি বাঙ্কে লাকে লিন ফারুই ছিরা ট্রক কেপ লং আসি লিন ফারুই ছিরা ট্রক কেপ প্রি পিউপা মাতে লা ইংকি অক ইলি তুমকে চুচু হে লা বাংলা আন আ লিন লং পো লিন ফারুই ছিরা ট্রক কেপ আ লিন লং পো লাপেন ইলিন লং হিথি কুলা না লং কে ফারু ফ্লি সি জ মঞ্জিতা নিলি দাক ফারু থম সি তক পনিক লহে পাচি নি পনিক লহে ফারু থম পুলোতে লিন ফারুই ছিরা ট্রক কেপ আ ইংকি অক জর লি পুতাং তে লি তুম লং ইক পো সুরি ফ্লি কেপ রানের কেপ আতাঙ্গা লং কে হোলা ইনকিয়া আহম পেন ইনকিয়া অক পাংরুম পেট পেন ইলি তুম লং ইকপো টাঙ্কা সুরি ট্রকেব্রা ইসি রা ফারক থম লং আনা টাঙ্কা লং পো লা চিরি সি এলাম লো চিরি হিনি লিপু তাংতে কে অং লং থুপো
1: ডাবল লং থুপো
0: ডাবল লং থুপো আসি আকো ইনকি অক এ চু পেন ইলার্জিক লং লক ইনুত বাহিনি তুম দুকক দা থেক
1: কালা
0: সীতা লাদাক ইনকি অক অলং বাংকে ইলি তুম এ অক এ প্রাণ ফান কে নাং সদা মিনারেলস মোখা সিদ্ধ থাকে মনসন ফসফরাস দোলো আয়রন দোলো ক্যালসিয়াম দোলো জিং দোলো কপার দোলো ম্যাগনেশিয়াম দোলো ম্যাঙ্গানিজ দোলো নাসন দু আপেন তেডাক ভিটামিন দো কার্বোহাইড্রেটস দো লিপিডস দো জো নাসি ইলি তুম লাবাঙ্কে ইনকি অকে চুপেন সি ইলার্জি কে লং বুকে পুগুন ই
1: কালাং
0: আপ্রাং আলাংলি বাং আলং কাপড়ে কাকে শুধু কক তা হাই নমিনি নাসি লাগে পাক্ক হয়ে পণ্য কাপড়ে কলে চুতাসন বাং ইক দেখ লাগে লালো লাসি আলি বাংকে লা চিরি সি জং সি নি তুম টিকি পুরুতে নন নে দিকে থান লা আন না আপেন লাবাঙ্কে ইনকি আন গে মি আলাম লা ইনকে হালা কে সেরু পয় ইনকি আন বাং আলাম লেচে থান নাম লিপুদাংতে হালা বাং চিরি সি জং সি নি তুম এ লিপুদাংতে রং ফারো হিনি রা রং ইংকয়রা ফ আর রং আইন কেন রং ইলি তুম ইলং পুমাতি ইংকে লাসু পেন ইলি তুম জন ফারো ফ পেন জন ফারো ট্রক্সি আপি প্লিয়া তি ইলি তুম পাংরেং উন্দা আর রং থে ইয়াত পিনাং মাতি নাকে সেরু আর রংকে নাসি হেলা আনলং ইলি তুম পাংরেং লিপু তাংতে লিন থং ক্যাপ রাকে থম বাংকে ইংকিয়া হোম লং ইকবো লিন থং ক্যাপ রাকে থম ইলি না লং ফারো ট্রক্সি সিন ইলি জং পনিক লং ফারো ট্রক্সি পুদাংতে ডাক ইলি তুম লং ইকবো সুরি ইংকয়রা কে থমরা ফারুই সি লংবো ইংকে লাসো পেন লিন ফারুহিনীরা চকনের কেবরা ফ বাংকে থাবাংকে ইলিতুম ইংকিয়া অক লংবো ইলিন লং ফারু কে থম জংসি ইলিতুম হটপন্ড লিপু তাংতে তাঙ্কা সুরি থ্রকনের কেবরা ফ রা ফারু ফ তাঙ্কা লংবো লা পেন তেলা ইংকিয়া অক পেন ইংকিয়া হোম পাংরুম পেট পেন ইলিতুম লং ইকবো তাঙ্কা লাকি সিরা সুরিনের কেবরা ফারু থ্রক তাঙ্কা লংবো আলি বাংকে লাগে চিরি সি কে সেরু আর রং সিলি তুম এ পুনাংতে লাকে মেচিউর জিও ফানকে নিঙ্কান ফ্লি নিঙ্কান ফো আনাঙ্ক আর রং নাসি লাগে পাথে জি ফানকে লি তুম ইন্টার কালচার ক্লাম নাঙ্গ ফো আডা গাদা কাপ্রেক ইনকি আনকে মি তা ইদুন মি মাতে থার্মি ধান সুতা ইলি তুম ইদুন মি আডা গাদা লা

0: হেলভেলিন টিমুপি পেন কিচেন গার্ডেন আপু থাক লামজোর কে থান আর জুইক সেনাং।
1: হেমকম হেমরাই হান কারছে মাতে কিচেন গার্ডেন কিদো আলে হাকু পেন্তা কার্বিয়া খেয়ে তুমকে কাচু এ কাচু সোম পেন্সি পেনাং আনাসন কে কাচিপাদর ই আখাই ইংনাম পিয়া হান পুদাম লনাং হানথু মিহেক হেনরু ফ্রিকাংনেক হান কাংজাং দুমকেক তারা হে হুয়া হান কে ইংনাম আরলুসি ইলি রিদাম বোম পেনচু বোম লো বনতা পেনাং আনাহান বিশারালাম বংহম থৈথে হানথারভু থেংবন হেন হানসেরং বিরিক হানসু হেহুইকে হাকু পেন্তা রিত কালিতে হেমকম আবিরিয়ার লুসি কি এ তিতি নন সেতামে কি অং দুঙা তুমকে ইংলং আিত কি ক্লেম আনিং হাং পিকলাং লাপেন লংলে দু কলাং আজক পিনাং আনা তুমকে ইংলং আিত কি ক্লেম আফাই দু পিকলাং বনতা পিনাং আনা তুমকে পুদাম ল নাং রং সুপিয়া লং কিদো আতুমকে কাতি কি কাং হয় আদিম কাবে দেত আজক হেমকম আবি রিয়া ফানসি নিংজি থে নাং কক তিতি তাংতে হেমকম আলং হান কাচু এ আলে আলাম ইলি চিত হান দাম সিনাং রিত আলংকে ইলি কাতিকিয়া দাংতা থেতান লাপেন কাতিকিয়া সন্তা অং মুচত লাপেন কাতিকিয়া দাং কেথে আসন থৎসি কিলং সেতামে অং মুচত বনতা হেমকম আপি রিয়ালংকে কাচু এ লাকে রিত আলং কি ক্লেম আসন অং এদেৎজি কুপিমা হেমকম আদাংকে রিত আদাং কি থে আনকে থে থে দেৎ তাহাই বিরিলে বিহেক পুসিতামে হেমকম আলং হান কাচু এ লাকে মেপিক লাপেন থেক আন উন আন পেন চু এ ভেক নাংজি হেমকম আলং হান কাচু এ লাকে জু পাদাপ্তা ইলি লানা লং লাপেন আহান চুবে মেলো পুলোতে হাজাত কেনাংজি আপর আহুত সিতামে ইলি চুবে রব রব পেন চুতুন লং কার্বিয়া খেইকে হান পার্ব চুপি কাপটসি ইলি চিনি পেমে হান জংসি বে রব রব পেন চুতুন ফিট পুলোতে লাকে আকে চুমে আকে লাং তা ব্রেক ডাক লাপেন চু সেতামে চুমে সেন হান পার্ব আহানবাং থেক আন উন আন পেন ইমিনা বেরিয়ালং চু এ চমলো পুলোতে ইলি কিনাংজি আহুত বাং আলং চুহাং জকলত পো মাতে হিথিকুলাত আলং সেতামে চো নাম দাম জকলত পো কাচো নাম কি জক লাকে টাঙ্কা কেবার কি জকল লাঞ্চত কালিসি হেমকম আলং ইলি হান চু এ চমলোতে সাং কিচাম আলাং হান কিচাম আলাং পুসিতামে নিংক্রেং আপর আহুতকে পানাহক জকফ্লটসি লাহাই আহান আলং দুং লং পো সন থাক থাকসি হান আহু হেই হুই পুসিতামে হু অর আসন পিনচংসি লাহাই আহান আলং পিদুন লতে হান আপ্রাণ সেতামে মেপিক পো ইলি হেমকম আলং হান কারচে লাকে দোবাই দারু পিনাংনে ই অক লাপেন হান আফান সেতামে কাচিমাদা আহ অর পুদাম ল নাং চাইনং আহি বি আহি কাপাংরেং আইং কি আহি হৈ হুইকে হু অর মেপিকল লাহে হু অর পিলতে হান সেতামে আপ্রাণ মেসেন পো লাপেন ইলি মুনিদাতুম লাপেন কিচু আতুম সেতামে ইনিং ইং সাম্পো লাপেন ই অক ইপ্রাণ সেতামে মে ই সেন পো ইসিয়া হেম তুন জংসি হেম কমলং হান চু এ চম থেকলং লো পুলোতে লাকে কাসিলেট লে আং থেকল পুসি কাদুকাবে তুমতা পুজি লাসি হেমকম আলং হান চু এ চমল পুলোতে আলন তাদু লাপেন ই অক ইপ্রাণ তামে ই হান জংসি ইলি আর চে দুন ল পুলোতে লাপেন আহান জংসি দু উ পুলোতে কাচু জ্বর সে তামে চুজর লং চুজর লং চমল পুলোতে লাসো টাঙ্কা পেন হেমতুন লং ইসন বাক্যে ই আর চাক দুন লং পো লাসি হিথি বরওয়া আলং কিচে আসো আতুম কিজর আহান ইলি চো নাম থেক

lapuana ponang litum helvelin timung pipen kitchen garden apothak lamjur ke than arjuik long tanglo laki akashwani dipu kinang sot kapachini lamjur arjuik tha polothin lapen plastika hormu ke en pen chipahelunangchi polothin lapen plastika hormu kichipari denga choini tomonte print dong chan lapen langbi anta chuhu etlo polothin lapen plastik ahormu an hemkom hemraya long warthap thira ilong hatim hili khudra haladaksi wardam iknangji kalite mithor dutsi kenangji polothin lapen plastika hormu kachipiri deng pen e oke prana phanta hinu athike labang so hormu pen asona sona kisu lapen cancer kisu ta cholong thek lasi polothin apen plastika hormu chipari deng retsi akimi mo apia kaya hut ring dog ring ni pen ki dolong ji aphan non pen asa pasap dihin ka birti e bechin hoinang ji dihin ka pedam ka cheri thek atum si birti thek chotji lapen ka birti ben si ka ching thura to war dun unji ahok lapen ning ka che thek long apeng along si dihin birti dam nang ji কাবিরটি পেনহেলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেনহেলো মেথাং লাপেন ডেট কাচিং থুর ইজি লাং হেলো এ প্রাণ লাং হেলো এ চেঠেলো লাসি লাং পাচে হো ইক দেট্রি কি জোনা লাং আর নি বাং তা মিনিট ফপেন মিনিট কে বাপর আন পার্ক লক পে মেরা পুথত পাং সামথু আনসি জোনাং জি লংকাপাশু উই আফুলি আলং আমি লং পং সামনংজি আকাপ্রে গাফুলি আলং জংসি পাজয়থু পোলোতে লবংসু আলং চিহুথু দেতাহাই দংকর লাপেন লংটু কাকুং আরাই আলং লং পাচি টিবক লংলে দেত নংজি জংসি লাসন চি টিবক টু পোলোতে লাসো ডিম আলং ব্লিচিং পাউডার মাতি ব্লিচিং আুক রি কালিতে তাই নংজি কিজুন আলং কিবি ই আলং বং মাতে আফুলি কাইকে তা দিবের নংজি লাপেন লং কাছু এন হুতা ইরি পেন চিফু ফেরা আবেগে দোয়াহার লুং পেনসি লং চক নংজি পীরঠে মুনিত কে চান কে জারা লং খাংরুন ইকথা হেমটু নি সিয়া লং মুনিরা ফাইপা জুম ইকরা দেট কাছিং ঠুরা লং চেরাবদু নিকথা মুনিরা ফাই নাকি বাদ ও হেলো দেট লাপেন খাই কাছিং ঠুরা লং কেথে নাই নাকে খাম খেদুন নাংলি হেম কাছু বোছে আলং ওসমার ফাই কাপাং তুই জিয়া ফান নিং ইলেপ পেট পেন মাথা ইংনাংজি ওসমার আফাই কেদু ওতা কেনাং সৎকালি কে অং উ এ আফাই আসমার পেন সি নাংলি রেং ডক রেং নি পেন দোলংজি নাংলি জং সি রেং ডক রেং নি পেন দু ঝি লাপেন আ এসার পি আসো আতুম আফান আও কাপ্রাণ পাপি মি সেন জি পোলোতে ওসমার আফাই চুপাং তুই নংজি নাংলি জংসি লাপুসন ক্লেম পনলোতে নাংলি লাপেন ডেট আফানটা কি মি সেন আং থেকল ইফু কে সপু চিচিনি লোতে পেডের ডিপিন পেন ডক্টর আলং চেপাক লাংডাম সেরাক নংজি আঠি মা লাবং সু আফু কেসুকে মেলেরিয়া কেসু মানডেটাথে ডক্টর আতুম কেথানা তেং পেন ভিয়াসাত লাং ক্লেম নংজি আজু মেকে জাঙা হুত চিটিমা লান চিহিং নংজি হেমকম হেমরায়া লং বাপ বিপাংরাম লং লেদেট নংজি জংসি আকাংরাম দু পোলোতে পাংথাই পিমি নংজি লাংবুং লাং প্লেট আন্তা পাবে দেট নংজি জংসি দু পোলোতে লাসুয়া ডিমা লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আুক রি কালিতে তাই নংজি কিঠু কাংছে হরমু আন্তা হেমকম হেমরায়া লং ওয়ার্থাপ থেদেট্রা ইলং আদিম হিলি খুট পেন হাডাকি বারদাম ছট নংজি লং কাপালি আপাইপ টেপ লাপেন লং কাপাং পেন

একটি বুক জংসি কোনাটনি কে বাক দৌপলতে মার্ঠিন পামি নাংছি নিংচি বি ইথা আর নিকাং সামা পড়লতে হেম আর লোপেন চিটিম কিপলুং আসাই ক্লেম নাংছি লাহাই আসাই কে হিজুং আমি হিকার উদ ফে এ আমি কে থর লাপেন নন মালম হি থি গুলাত আলং নাং কে ক্লাং চিটিম আপি কিপলুং আদাবাই হাই হুই থর লাপেন কাই নাংছি কিরাং সৎকা পাচিনিয়া লামচির কে লাপোয়ানিক চটলো

আদুন্থু পিনিয়াসার লামথে আর্জুইক থা দো দো টিটি তাকিপু মাতে কে তয় পেন কে খাং পেন লামথে কে মান মেথানলে ইদুং পাবাংজি পোলোতে দো দো পুসি কুনাংজি মাতে হাংনাংজি কুপিনিয়াফান পাকর দামজি পুতাংতে টিটি পুসি তয়নাংজি সীতা এবয়েটলে দো দো লাপেন টিটি পুরা পুলোতে মেথান্তা আর্জু ঠেকথেসি মাংহুং পু মনিরাফান্তা লাসংসি এবয়েট আমাত চনৈ চরি দামনৈ দামরি ক্লেম নয় ক্লেমরি ওয়াংনৈ ওয়াংরি পোলোতে আর্জু ঠেকথে মাতে ক্রয় ঠেকথে দেট পো পু আলামথে লাসি সার পালাম থে ল দোদো তিতি তাকিপু মাতে কে তয় পেন কে খাং পেন পিনিয়াসার লামথে কে লাপুয়ান বেটলো

আদুন থু লুন বাড়ি মালুন কেরত কাপার জুয়া জামে কাং ডেঙালং আপ্রাংসি সিনত রং ফারফেন কিলুন বং ওয়ালুন আর জুইক সিনাং।

0: Claro.
1: La puana pona litum, lun bari malun ki rot ka par jua jai mek ang deng along, ason ason lun bari malun ar jui glong tang lo, la ki Akashwani Dipu.
2: কত আছা? মাজনী নতুন একাউন্ট আৰু মোৰ কেৱাইচি আপডেট, এই কামটো ফটাফট হ'ব। কেনেকৈ? যদি কেৱাইচিত কোনো চেঞ্জ নাই বা মাত্ৰ ঠিকনা সলনি হৈছে, তেন্তে ৰেজিষ্টাৰ্ড ইমেইল, মোবাইল, অনলাইন বা পত্ৰ যোগে ছেল্ফ ডিক্লেৰেশ্যন দি দিয়া। আৰু বাকী চেঞ্জেছ? ঘৰতে বহি ভিডিঅ' কেৱাইচি বা আধাৰ অ'টিপি আধাৰিত ই কেৱাইচিৰে কেৱল বেংক অনুমোদিত চেনেলছৰ পৰা। এয়া নুডলছ বনোৱাৰ দৰে উজু। RBIয়ে কয়,
3: জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
1: আদুনটো লামজুৰে জাইমেক আং ডেঙালং চেংকান কিমি ইংটিপি পেন লামজুৰ কেথান আৰ্জুইক চিনাং
4: চলাৰ এনাৰ্জি মাতে আৰ্নি পেন কেলঙাং টেঙাজাক কঙাপু থাক থিহেক পেন লামজুৰ কেথান দামজি আফানচি নীলি লাডাক বৰ ইলং চলাৰ এনাৰ্জি মাতে আৰ্নি পেন কেলং আং টেঙাজাক কং লাগে আৰ্নি আং টেং কেদোৱা হুৎচি আৱাৰ চাই এন্দুন ল আর্নি সোলো পুলো তাংতে আং তাং আফান কেপাং সিপদোন আফানসি কিপুদাম সোলার এনার্জি মতে আর্নি পেন কেলং আং তাং আচা কংতা পেয়ার্থিয়া লঙ্কেনাং সদনায় আসন আমুংল তাংতে সোলার এনার্জি মতে আর্নি পেন কেলং আং তাং আচা কং কপুসন পেনসি আলে লং পনপ চেথানদাম ইকসেনাং লাবাং সোয়া সোলার কে মুনিত আরি পেন কাসেলাম আহরমু লাপেন লা সোয়া সোলার কে আর্নি আং ট্যাং পেন কে এন্দোনা পৎসি কারেন আসন মতে মে চে থর জিয়া জাকং দো আনপার্টা লাভাং সোয়া সোলার আমি কে হেম তুনা লং তোয়ার ডাম ফ্রিডাম প্রো অলং সাই হেম অলং কে থে দুং দুং আ বিল্ডিং আলং লাপেন কাপড়ে কাপড়ে গলং তা মণি রাতুম আজোয়ানার লোতা এন বমলো সোলার আজাকং কাপালং জিয়া ফান কাপড়ে কাপড়ে আবিদি আবার সাইপেন ক্লেম পন মে সোলার পেন আজক ইলেকট্রিকসিটি আজক অংতার লং উন লাসন সি মাদ নিয়াদিমা লংকে সোলার পাওয়ার প্ল্যান্ট মাতে কেথে দুং আদাঙা লং সোলার কিম সি আর নিয়াং ট্যাং আজক অং পাং সিপ দুন পেন পেনাঙান আলি চেপাদু লং লো নন লির্মিয়া কা এহুদ সোলার পেন আজক সোলার কুকার্স সোলার হিটার্স লাপেন সোলার সেলস আকেরা পেন আলি লং বম লো লাসন থম পেন সোলার কুকার্স মাতে আং তাং পেন কেলং কিতুন কে ডাঙা ফান আলি কেলং কে অং নাই লাটাই ইসি আসন আসনা থেং গ্যাস কেরোসিন কে এন আসন সি আকে রাবলং লো লাবাংস কিতুন কে ডাঙা হিনানাত ল্যাংদাম লো পুলোতে লাটাই ইসি ইকো ফ্রেন্ডলি মাতে রিম রাপেট আসন লো লাপেন আনাম জুম হেক পেন তুন ডাঙা লিয়ানাত লং পন সোলার আজা কং পেন আজক ল্যাং কাপা স ফান্তা আকে রাব বাংলো ইলেকট্রিকসিটি মতে মে আজা কং আকে রাবা বেদেত সেটামে সোলার সেলস মতে সোলার আমি লাটা ইসি ইলেকট্রিসিটি আফান আলে পেডলো মে রিহিং আজা কং কিজো মাদিমা লং সোলার সেলস আজা কং পেনসি আলে লং পন লাসন থাক থাকসি ক্যালকুলেটর ইরিয়া লং কাছে কক আঘড়ি মতে রিস্ট ওয়াচ লাপেন লাসন সি আকাপ্রেক চিংলিত কয়কায়া সোনা মুঙা লংটা সোলার আজা কং পেনসি সাইক্লেম বমলো লাপেন সোলার আজা কং পেন বেট্রিয়া লং কেপাং পেনজিয়া ফান্তা আজা কং দো তাংতে সোলার এনার্জি মতে আর্নি পেন কেলং আং ট্যাং আজা কং পেন কপি পিয়া লে দোল চেথান দাম ইকসেনা সোলার আজা কং কে কাইকিয়া ফান্তা আলে পেডো লাপেন আনপার্টা ইসি কেথে দুং পেমি পন্থু বমলো আর্নিয়াতোর দোতি কেলাবাংস সোলার আমি দোভার্জি জংদাম পুলোতে 5 বিলিয়ন ইয়ার্স মাতে নিংকান কোটি ফ আন আনিংকানান্তা লাস আমি আজাকং আবার সাই এন উন সোলার আজাকং কি এন পেন ইলেকট্রিকসিটি বিলস মাতে মে রিহিং আনাম কি পিজি আফান্তা জুম মুচটপ আধেমা সোলার আজাকং মিথ্যাং আহেমালং আবার সাই লাখা পামেতে ইসি কে থে দুং আকে রাব লং পন লাপেন লাস আজাকং কি এন পেন আলি কে মে কাছে থর আবার সাই লং পন কাপড়ে কাজা কং আফান নিং কাছে থেতা পেজুম্পো

0: Adhima solaraja kong aphan saiklem pamiluti, lapen ta kedor prubaja kong pithek. Lapen anparta, solaraja kong pen ilitum aphan ake miyawar sai nangpi. Rongso pipen Halloween, meri hing kavidet adhima long, lason si inglongar log along, meri hing kiledam un iadim along setami, solaraja kong ki alipido lapen, atokanu along ta lason akira pen piklar un. Electricity mate, meri hing aphan ningit he avidet setami, solaraja kong ake rappen ilitum mekaja thorji aphan avar saido. Lasoja kong ki enpen, pollution mate, ami hi pater bunga saita avi. Laki ing thirjiraja kong bino. Varmon aphanta, thanga kanahok avi. Tumonte prin aphanta, thanga kehenuta pipi. Lasi, sorkar lapen kadok avia radatum chelang petpen, solaraja kong ta isi kemesen ang theglopu mathapen pachatak ponlote lata isi ke the dungmate kenang sod nai monit akayaphan alipedopo solar light mate solar ami kenam penta alido hithi kulara long ke long solar light mate solar ami kenam penta alido hithi kulara long ke long a solar ami non ke joy ke pen long pon lahai hoi ilitum chunam pen hemalong enbom pulote current abil tapaju lahai hui ilitum chonampen hemalong enbom pulote current abil tapijum theklapen munirakaya phan tangka kadure penta iraidun po arnia turakirap longponsi solar pang sibdun det pen ilitum joy kepen laso mi chethor unlo non lermia kai hutki thidung thidung arong supia longta solar ki ena phai nang bat bomlo athema কারেনাবিল কি পিছে আফানকে আদর আর লুবমল লাসি সোলারকে নামতা আলিডো লাকে ইলিতুম নাম দেয়ার পেনা ফিলোতে তাঙ্কা কি পিথু বয়নাং ঝিপুকে আবিল আর নিয়া তুরাং তাঙা লং পাং সিপদন পেন বেট্রিয়া লং মেথাং মেথাং সি চিং সিপদন বম্প লাকে আকে জয় পেন আমেকে লং আসন সি ইলিতুম এন লংপো আদন্থু ইলিতুম চেথান দাম ইকসেনাং সোলার এনার্জি মতে সোলারজা কংপেন কুপি পিলো আলেকে লং দাম দে সোলার টা ইসিয়াদর কে সুপিগা জক মুনিরাতুম কাচো নাম দাম জিয়া ফান আনিং হ্যাংলো পুবয় ফেত সেটা আদর কাছি উন ইয়া জক কে নাম আফাইং আর পিগা সনসি থেকলং সোলারজা কং কাসেলাম জিয়া ফান আদর জুম হেক পেন লং আথায়াবি লাপেন দেট লং রিয়া লং সোলার পাওয়ার প্ল্যান কাসেলাম মাতি কি কেম জিয়া ফান কে জয় কে কালি লতা পেনাঙান দিহিনানাথ দামজি লাসি লতা ইসি কাটিকুক আসাইল আর বি কেজাং পিকা হুটলাপেন আর নি কাইকে তা নি অবলুই দোয়ার পুলোতে লতা সোলার যা কং আফান তিকুক দেজি লাসন আহুটকে সোলার আমি আবি দেজি আথেমা আর নিয়া তুরাং ট্যাং কেলং লি দেট আজক সোলার আমি চেথরলং লি দেজি হেমাসার নুঙালং সোলার কি বিয়ে হুট আর নি তোর প্লাক ফ্লি পুলোতে লতা যা কং আবি দেজি সোলার কি বিয়া দিম থেংপি থেং প্রাংসি বিন থিবলোতে লতা সোলার আমি লংলি দেজি তোমন আর বিকে থেপিগা হুদ জংসি সোলার কি এ টাঙানু জক থির পামে মে পুলোতে লতা ক্রেপ বুবজি লাপেন সোলার আফান্তা তোরা দো দেজি সোলার বেট্রি আবেদেট পুলোতে সোলার যা কং আবেদেজি লাহাই হুই হেনল সোলার যা কং আফান আলে কি পিদাম দেকে কিরিপ দামালাম থে মাথা দাম পামে লাপেন সাইক্লেম দাম পামে পুলোতে সোলারজা কং তা এপ্রাং কেবং জিয়া কায়ালং কেমে সেনাং থেকদুজি আথেমা লাকি জকওয়ান জয় কিয়া যা কং আসন লাপেন দিহিনা হিনানাতা কেজুমদো পিরঠে কেতের বুং কেতের আং পেনতা পেজক থেকপো সোলারজা কং কে এন কিং থিয়ার্জের লাসজা কং কে তো মন্তে ফ্রিন লাপেন ভার্মন আফান্তা পাং থিরেত লাসি লাহায়াপু থাক আং তোনালাম কাছি নিমুচ্ছত জিয়া ফান সরকার পেন সেকে কি পিয়াবার সাইতা পিবমল লা আনসুসে সোলার এনার্জি মতে সোলার যা কং আপুথা কাচিনি জিয়া ফান সেকে কি পিবম আহুত আলি ছু এন্দুন জিয়া ফান কাদ কবিতা বর ইদুন তামি সেকে এন পামিলোতে মেথাং আফান্তা আলি দোপো লাপোয়ানসি সোলার এনার্জি মতে সোলার যা কং আপুথাক নাংলি তুমপেন লামচির সে থান্দাম ইকচটল
1: লাপোয়ানা পর্ণাং লিটুম সেংকান কিমি ইংটিপি পেন লামজকেথান আর জুইক লং তাংল লাকে আকাশবাণী দীপু আদুন্থু হিন্দি লামার জানালুন কে রটকাপার জুয়া জয়মেক আং ডেঙালং আপ্রাং

আদুন্তু সালাম ই ইশক লামার জানালং পেন শিল্পা পেন কেলুন আলুন আর জুক সেনাং আলুন আলাম থে সৈয়ারে।

আদুন্থু সিঙিং স্কিং লামার জানা লংপেন রাহত ফতে আলি খান নাপেন শ্রেয়া ঘোষাল পেন কেলুনালুন আর জুইক সেনাং আলুনালাম থে তেরি ওর।

আদুন্থু মেহুনা লামার জানা লং পেন কে কে লাপেন বসুন্ধরা দাস পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে চলে জেসে হাওয়ায়।

লাকি আকাশবাণী দিফু জাইমেককে বাংলাকে এফ এম বেনা লংপেন মেঘাহার্টস ফারু ইসিরা তকবরা সিরকেপ লাপেনাং লিটুম আকাশবাণী দিফু স্টেশন লংপেন কেরট।

আদুন ঠু মঙ্গল সিং ক্রো পেন কিলুন আলুন আর জুইক সিনহাং আলুন আলাম থে কার্ডম কাচিং হন কার্বি আংলং।

আদন্থু ভূপেন হাজরিকা লাপেন উষা মঙ্গেশকর পেন কিলুন আলুন আর্যুক সিনা আলুন আলাম থে পলা হরে রং।

0: লাপোয়ান পর্ণাং লিতুম আসামাইস লামারজান কালিয়া লুনকে রটকা পার জুয়ে যায় মেক আং ডেংলং আসন আসন আসামিস লামারজান কালিয়া লুন আর জুইক লং তাংল লাকে আকাশবাণী দীপু আদুন্থু অক প্রাণা যায় মেক আং ডেংলং ডক্টর সুনিতা তেরাংপি লাপেন হুট বাংপি থ্রেসি রংপি পিয়াংবং অথরাইটিস মাতে আরে পিক আসে কিসো আপুথাক চেহু চুপত আর জুডুনিক সেনাং
1: আপ্রাংসি অক প্রাণাজাই মেক কার্যুয়ারা তুমফান আনসেতামে কারডম পাজি রিকল পিনি নিদে তুম চিহুচিপুরাজাই মেক আলং আর ট্রাইটিস আকেসো অপুথাকসি চেথান পনিকজি লাসি নিলি তুম ইনোথেক সেরাবাং ফি ডক্টর সুনিতা তেরাং পি স্পেশালাইজ ইন নিউরোলজি এন্ড সাইকোসোমেটিক ডিসঅর্ডার আলং ক্লেমাবাং ফি আফানসি চোফা পনিকল লাসি ননালাং লি নিলি তুম মাইক্রোফোন আথেং নো নাই নি ইক এল তাংতে ডক্টর আপ্রাংসি নাংলি ফা নিলি তুম আকাশবাণী ডিফু আহিন পেন সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইগল
2: কার্ডম
1: তাংতে ডক্টর আপ্রাংসি নীলি নাংলি ফানার জুপনিং টুং আর ট্রাই

0: কেসো বাং এনাংজি হট প্যাক লাপেন কসুয়া হচ্ছে কাংসাম এনাংজি কোল্ড প্যাক লাপেন জয়েন্ট ইমোবিলাইজেশন বোধ জয়েন্ট ইমোবিলাইজেশন বলতে লা কেসো ডেথ হেদি রিউমাটয়েড নন অস্টিও নন হেদি অস্টিও লাং লাংডাম পুদে বিকজ লা কমন পিকান অস্টিও আর্থ্রাইটিস বাং হেদে এপাইডোমার্টা হেদি লাসন কেলং বাং টপিক কপিল ইউজ নাংজি বলতে মেডিসিন হাইপেন ছত্তাকালি লাসো ইমোবিলাইজেশন হেদি লা এনাংজি লা কেপিল স্প্লিন্ট স্প্লিন্ট বোধ নিকেপ বোধ আলা হাই জং সি এন্ডুন পুতে কিং দাম উন মে চ্যাট লসন হে কার আর্চা কুন চ্যাট লসন দুদ আসো পসি হালা এন্ডুন নাংজি লাকে শর্ট টার্ম লং সি দুপ লাপেন টেন্স পু টি ই এন এস ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন পু লাবাঙ্কে লা ফিজিওথেরাপি লং দাম পু মেডিসিন স্ট্রট কালি কল হট প্যাক চট কালি ফিজিওথেরাপি লং দাম নাংজি লাসি হলা সে ফিজিওথেরাপি তুমি নাং পিপ লা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন পু লাবাঙ্কে রাপিক আনব কিছু সাব কম চাট ফানে দি লাকে শর্ট টার্ম ট্রিটমেন্ট অলং দব লাপেন লং টার্ম কুসন লা মেডিসিন হাই পেন মেউন এ ডেটা দব মাতে দি লাইক সুপ পিকা তো মে সিরিয়াস কেস তো মাং হেদি লাবাঙ্গে লা সন থম ল দবাই নাং প সার্জারি নাং কক্তা দো লাপেন ফিজিওথেরাপি লাবাং টেং নি নাং নিল
1: টাংটে ডক্টর আর্থ্রাইটিস কিছু আবি গাপা কম বা কাচেপা মেজিয়া ফান কপি পিয়াসাই লকে ক্রেম্প নাংজি
0: হ্যালো কম্বিনেশন নিতম নন্দা চান পান কম্বিনেশন অফ মেডিকেশন ফিজিক্যাল থেরাপি লাপেন লাইফস্টাইল চেঞ্জেস লাইফস্টাইল চেঞ্জ কে কেন সত মেইনলি কপি পান এবং কার্টিক লাহাই আসে পশি লা মেডিসিন লিঙ্কে লা ফিজিক্যাল থেরাপি এবং কেন লালে চান পানে কোসন সি কুমেন থু সি কেসু কংসা মেনাং জিমা লাহাই নাং থানুন ব টেন্স লাহাই এক্সারসাইজেস লাহাই দো মাতি দি লাই কে নাং সত ফিজিক্যাল অ্যাক্টিভিটি আবে বলতে এবং তা কোসন লাদে মেমিদাত মাতি লিমিটেড মুভমেন্ট হ্যাঁ ঢুকক জয়েন নিয়ে হেঁদি আসে পশি লাই কে নাং সত আসে পশি লা মেডিসিনস ফিজিক্যাল থেরাপি লাপেন লাইফস্টাইল চেঞ্জেস লা সুই কে থম কম্বিনেশন কে কে নাং সত লাহে লো এফেক্টিভ ওয়েস কে মেজিয়া ফান কে
1: তেংতে ডক্টর নাংলি রেডিও কার জুয়ারা তুমা ফান বা লাবাং সো কে সো কে লং টেঙা তুমা ফান আর্নি ব্যাং কুপিয়া সাই কে ক্লেম বেঞ্চি লাবাং সো কে সো কাচেপা মে পন পো
0: লাবাং হেদি এসিস্টিভ ডিভাইসেস পুনিতুম লা চিন বোলাসন সিটামিন হসপিটাল লং দামতে বা ক্লিনিক লং ফার্মেসি লং সন দামতে নাং পিদুনজি কাপড়ে কাপড়ে কামেন দো ক্রাচেস পুকেন্স বোলা হেডো ওয়াকার পুদো লা পেনজং সি লাফান পিলো এসিস্টিভ ডিভাইসেস মানে আনিবেদ লাপু দাম রেতে যখন চিপিনাং রেট পুতে হেদে লাসো কেসো লং থুঙং দিতে লাসো পসি লাসো ডিভাইসেস নাং কক আথেমা লাসো ওয়েট শিফটিং আফান রাব দুন দুন লাসো পসি লা অ্যান্টি মেশন কেসো সেমে কম চ্যাট পমাতে দে
1: তাংতে ডক্টর কেচো গিজুনালং কুপিনি কাচেরি নাংজি লাপুসন দো ইগমা ননমা লমগে ব্রয়লার দি ব্রয়লার কেচো পেন্তা পেনাং আন লাবাং সো কেসো কে লং বাং দো সি কে অং আসি লাকে কুপিয় পট ল নাংলি থান পনি জিমা
0: হ্যালো কপি লচো নাং নে বাং জে থান পনা একেলা প্রসেস ফুড দো মা দেদি নিতুম হংলে নাম ফিথে ফাস্ট ফুড হাই হেদি লাহাই প্রসেস ফুড দো নাম প হেম বাং প ফ্রাই চট দি চুপো হলা হাই ও হাই কি ব্রয়লার মাতি হল সোয়া জয়েন এ পুতে পিপল ব্রয়লার লং কে নন সো নিতুম হেম চুপাং রেং আসন কালি মাতি মেডিসিন তো ও মাতি দি হল সো জয়েন এ পেন্সি আসু ব্রয়লার অক হাই চো দুন প ই অক আরি পি হাই তা মেমে দা দিতে অলরেডি আর্থ্রাইটিস কে এলা জয়েন্স আরি পিয়া কে সোলো মাতি হল সো পেন্টাং হল সো ব্রয়লার চো দুন দাত বলতে হল আরি পি জয়েন্স হাই ইং দুঃখ থুয়ং প নিতুম জয়েন্স আরি পি হাই কানসি কাং দুক মা হেদি লান মা কিসো কি অংজি নিতুম কি হলা পাং টাঙা ফানসি লাং নাং বো মাতি দি লাসি লাই প্রসেস ফুড হাই বাং কি চিকেন হাই সিপিপি ফ্রাই চট বল হাই কি মে মে আসে পাশে উন আন পেন কে লাই বাং ইন চুচে দেয় চিকে মে হংলে নিতুম চু নাম নামে সুগারি স্ন্যাক্স কে দ খাই হেদি মে মে মাতি লাই বাং কে লাসি লাই বাং এভয়েড নাং বো লাপেন রেড মিট ব্রয়লার চ তাকালি লা অক কন মা হেদি ফাগ অক বিয়ক চো চিপিন কালি চো নাং জি তামে এক্সেস পাং কালি দু মান্তি আদায় তোমার কি আকি অংশ সুকালি কে চো লাসন দো চমহি ও মাছ দেন আর নিবাং চ দেন আসন মা কে হেং নো চো নাং জি সে তাই সে লিমিটেশন আজাদ কাম নন আজাদ কে চো কি জুন নন লিমিটেশন পে নাং জি লাপেন ডেরি প্রোডাক্ট লা গাখির রাহর মুহাই আদি চিজ তংহ পিনে বাটার তংহ লাহাই দো মাতি দি লাহাই বাং চু চু দুন দে দাত সিকে মে চু দাত সে মে বা কম নাং জি এক্সেস পাং কালে লাপেন লা হান হেদি বক বক হে বক বক বাং মে মে দে লা ট্রেটে সাফান কে লাপেন পেপার সাই দো মাতি দে আধে একদম হামেন থাং থে দেতা হাই দে নিতে মন আমু দা চিথান লো আইট্রাইটিস মাং কাপ্রে কাপ্রে দো লাপেন কেসো তা আধে তো মাংগে সার্জারি নাং কক সার্জারি নাং নে দেত লাসন দন্ত লাসি উনান পেন কে ছেড়ে সিগে মে পো চুচে দেত সিগে মে উনান পেন কে হেদি আধে তো মান মে কে মে মে পিন খাং জাং নন চুদেত নন মাছ

0: phet la son tite engke kupi lo chon ang ji plo te la inflammation hello ma ti di main ke la arthritis inflammation asuposi la anti inflammatory food hai do la hai lang ben kupi lo la hai di la chon ang bo omega 3 as pudo la pen thisere hai berries ke me pikan nitum market long da long long ma ti strawberries blueberries la son la hai thisere mai me pik la inflammation ki common phan la veggies and green leaf hai hede la hai chudun te mesen la pen lang ok hai fatty fish pe bang do ma di de salmon and these are dines hai hede la hai bang me o la chudun te mesen la pen la green leaves along la spinach pe do ma di de arvo han hede la chudun ang ji la pen la walnuts pe do ya seeds pe do walnuts pe do la hai me pigan la hai un an pen chunang ji thar meat hede han so la hai me pek arthritis apan la pen la hai chudun no te mesen
1: আজারা কেসো পুনন আরটা আলামদা দোকক্তিতি লাসিলা আর্থ্রাইটিস কেসো ব্যাংকে কো আনারটা হুটপেন্সি কেলং উনাজা কং কে দোল ডক্টর
0: লাল কাপ্রে কাপ্রে কেসো আর্থ্রাইটিস টাইপস পেন কাপ্রে কাপ্রে এজ গ্রুপ হাইতা দোদো লাসিলা অস্টিও আর্থ্রাইটিস বাংকে হেদি লাসন দি প্লিকে ফকে প্লাসন আরটা লং সিলা অস্টিও আর্থ্রাইটিস বাং লং লং আপেন রিমাটয়েড বাংকে থং কেপেন ট্রক কেপেন লাসন লং লং লাপেন লা নিতুম জুভিনাইল হবাঙ্গে লাকে ওসমার দম লং আন্ডার 16 পেন আকে কম তো মান লং সি লং লং
1: তংতে ডক্টর নাংলি নন হেতা নিং জি ল ওসমার তুম তালা মাং সো কে সো লং লক টিটি পু জুভিনাইল লাসিলা ওসমার তুম কুপিয় পট সি বি হে গং কো পেন লং লক টিটি ল কুপিয় পট
0: মেইনলি নিতুম আর্থ্রাইটিস আমাঙ্গে নন আটাকি অং তুম সি কে লং পু নিতুম চেথান পন ল সেটামি ওসমার তুম তালা জুভিনাইল ব্যাং লং লক টিটি দি লা পিপল অপরেতে এসি বাগে জেনেটিক্স ল নিতুম ফুসার ডুনান্ত কলতে ও সমার তুম কে লং চান্স তো লাপেন ইসি বাঙ্কে ওচু ইমিউন রেসপন্স লাপেন কে থমা বাঙ্কে এনভাইরমেন্টাল ট্রিগার্স দি নিতুম কে দো হে কে দো কে থাক আদিম হে লাহাই ল ওটো ইমিউন লাপাঙ্কে লা জেনেটিক্স আবাঙ্কে মেন নিতুম চিনি বনাং জি নিতুম মাথা বনাং পো নিতুম আহেম জং সে ওসমার দো বলতে হেদে লাং তুমি চিনি নে দেতা হাই সেমি নিতুম মাঙে চিনি মাদে দে নিতুম ফুসা রং দো বা নিলং সদা মে দো পুরা সন চিনি বলতে হেদে এসমার ফান্স তেমে লাং নাং জি লাতুম দা কেলং চান্স দো লাসপসি কিচু কিজুন চিরে দুন পিনাং বলা তুম মান্তা
1: আর্থ্রাইটিস কিসু হেম দো কক পেন কাচিপা মি উনা জা কং দো মা ডক্টর
0: চিপা মে উন মুতে কোসন সিমটমস বাং চি কন্ট্রোল উন জি ফান দি নিতম লালাং পন্নাং বিকজ হেম দো পেন কে মে দা জি বাঙ্গে আমি দা তো মাতি দে আসি কোসন সি ডোমিসান জি দি সিমটমস কি পামি জি ফান লা নিতম হেম বি লক লেন নং প বলতে নিতম অ্যাক্টিভলি দো নং প সো দা কুমা বেবে রাত সো দা কুমা ইং নি রাত সাং রাত পুতে চক চেলো লাগে সাং দা সাং নং জি তামে সাং রাত দো রাত পুতে নং সুতুং অং প আসো পসি লা অ্যাক্টিভলি দো নং জি লা জেন্টল এক্সারসাইজ কোসন জিম লং দাম পেন হেদি একদম এক্সারসাইজ কার্ডি কার্ডি রু নং জি প্লাসন কালে জেন্টল এক্সারসাইজ দো লাইট এক্সারসাইজ হেদি লাহাই ক্লেম নং জি লাপেন হেম আকাম হাই হেদি লাহাই তা ক্লেম দন বম দে মেসেন সো দাক মা ইং নি রেড হেদি লাসন গে চক চে দাত প লাপেন নি তুম ডাইট আমো তা কিচু কিজুন তুম জে থান লো কেদি এন্টি ইনফ্লামেটরি ফুড নি তুম চুদুন ওয়ার নং জি ইং কে লা স্টে হাইড্রেটেড লাং বাং দি লাং বাং জু নং জি লাপেন নি তুম মেডিসিনস হে ডক্টর তুম কুপি মানাং গেলো দ লাসো ফলো আপ দন ওয়ার নং জি পিনি চো দাত পিনাম চো চে পিনাম দিক চো দি পিনি চো চে লো ইক দাত লো বলাসন দদ মাতে লাবাং নং নে জং সি ইক পো ডক ডক দো বলতে দাম পেন মেডিসিন ওয়ান দ্যাট সি মে দো বাই হে গ্যাপ এনাং নে জং সি নি ক্রে ফ ফান বা ওয়ান মান্থ ফান লাসন পি বলতে হেতি হল সু ফান ওয়ান ওয়েট নাং জি গ্যাপ এনাং নে মেডিসিন সাই হে লাই ল লা পেন হল পেইন পেন সিফনেস দো কক মাতি দি কে সো লা সু কা রিলিফ জি ফান হেতি হট প্যাক লা পেন কোল প্যাক দো দো আসন আজু সন মেকে জাং মুস্তামে সুদাক আসন দো দো মাতে লা সু হিট প্যাক বাং এন্ডো নাং জি দি ওয়াটার ব্যাগ দো মাতি দি লাসু ফান নি ফান পন প সো দা খুদ হেদি নিতুম হালা 12 মিনিট স্পেন আবিসি এনাং নি লাসু হট প্যাক নন কোল প্যাক নন হেদি নন সন চে মাই দুন পো ডাইরেক্ট তা এনাং নি আনতা পে পেন সে দি র্যাপ নাং জি লাসু ওয়াটার ব্যাগ দি তেলম হেড পেন সি এন দু নাং পো নিতুম বডি টেম্পারেচার পেন হেদি লাল লাং নাং পো এন লক মান মেক জাং লসন কালি আনতা মেক জাং দু নাং নে কালতে হালা স্কিন বার্ন চান্সেস দু কক দিতে আসপসি লা 12 মিনিটস ফান লাসু হট প্যাক এন্ড ডু নট 12 মিনিটস টাং দে দা পি এন্ড টু দ্যাট নট লা পেন নাং স্কিন লাম পোচে লাং অন জং সি নরমাল চি বাং ল পোতে আকু এন টু নট জোলা সন সি ক্লেম নাং জি লা পেন কি নাং সট কি পি ল রেস সাং দা সাং নাং জি কাম ক্লেম রেড প সাং সে পিন দা কালি দে আবিসি সো থুং আং ব নে ব্যালেন্স নাং বলা কাম পেন হেদি অ্যাক্টিভিটি ব্যালেন্স লা আজা দা কাম নন লা কাম পেন রেস লা হিনি ব্যালেন্স নাং প লা হাই সি টেম নাং প হেম নাং বা
1: তাংতে ডক্টর লা আজু অপরা হুতলা সো

0: তুম ইংলিশ আলুন কে রটকা পার জুয়ে যায় মেকাং ডেঙ্গলং আসন আসন ইংলিশ আলুন আর জুইক লং টাংলো লাকে আকাশবাণী দিভু।
1: সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এতিয়ালৈ এই যোজনাত 9,50,00,000 অধিক লাভার্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেঞ্চনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
0: আদুনটু জুটাংহার চিয়ে যায় মেক আং ডেঙালং বাবসিং তেরন লাপেন হুটবাং স্যামসন ইং টিয়াং বংশি হুচিপুন আর্যুদুনিক সেনাং।
3: লাকে আকাশবাণী দীপু পিনি নিলিতুম এলিতুম কার বিয়া খেয়ে এলং মান পেঙ্গে চিপি লাপেন চারদম চারডি কপু সন্মা পু লাবাং সুয়ারন চিঙ্কি চেথান পঞ্জিয়া ফান মাতে চিহু চিপুত পঞ্জিয়া ফান কাচুফা পন্ডু আলাংলি সনসুরিয়া সাই চিপিতে কাং কক পেন নন নীলিতুম স্টুডিও মাইক্রোফোন লং নাই নি টাংল লাকে আকেহাই সার বাবু সিং তেরন আলাংলি লাকে লাংলকসু ড্রাইভার তেরন আরং পেনসি কেবা লাসি সার নাংলি ফান আকাশবাণী দীপুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম নাংপা জেরেগল কার্ডম
4: কার্ডম
3: ইলিতুম পিনি চিঙ্কি জেথান পঞ্জি লাকে কার্বিয়া খে এলং পেনাং উবেগ মিয়েতুম মান পেং কাছে পি মতে কাছার দম কাছার দি লাহে হুয়ে পুধাক কাছিন নিয়েতুম তো পিক লাসি কেচেং সি নাংকার জু পঞ্জি লাকে ইলিতুম কমেন্টু আকায় আহুত পেন্সি লাবাংসো মান পেং কাছে পি মতে চারদম চারদি লাবাস আসাই কে চেং পনল নাংলি রেডিও কার্য রাত ফান থান পনিক জিমা
4: তো তাংতে নিলি কেথে কেচি নিয়ালাং ওয়েল ডাক নিফু রেডিও সেন্টার স্টাফ তোমার কারডম পিলো কারডম কার্বি হেমফু মোকরাং আখাই পিয়ে ঠে গাং দু হুত হেমফু রিচো হেমঠে রিচো পি মোকরাং পেম্পিরা সিনজা আতুম আফান কেথ কেজির কারডম কার্ডি হতা হালাস হতেন সে কে চেংল
3: বিশাল আলাম পুদাম পোলো তাংতে এতম এলাম ইকি দো এড ইলুন এলাম দো এড পেন হেমফু মোকরাং আতুম হেমফু পির থেকে বাং আহুত হালাস হুটকে থান কাং কে আহুত পেনসি ইলি তুম বাংকে মান পেঙে চে পি মাতে চারদম চারদি বাংকে চেংসি ল
4: কালাং ল
3: কালাং কালাং
4: লাসি বাংথু প হালাস আহুত পেন কে চারদম কে এনে ল ইরি হং নি আর নাম কারডম তেংসি ইলি তুম মুনি থেজা কার্বি কারবা কা খে হেজান অং বং হেতা মে দ নং বং নেং মে জিং রি নপেন অং নি অং আং বং নপেন আকো মেলি নং বং হতা মেলি তুম চার দম চার দি নাম কক লো নেঠে গাং টাং টা লপেন সিং মির জেং লং মির জেং তুম পেঠে নাং সু না সে মান পেং গে দেং দুন চেং কো মালো মালা বাঙ্গে লং বি চে দুক লেং সার পোল আছে হা সো মান পেং কাছি পি হুল আছে কি চার দম কে চার দি তা লাইন অক না সে বাং হাফ পেঠে গাং দে হতেন কাছে থান কাছে মো মাতেং সে নন পেঠে গাং টাং তাই লি কার বি কার বাগা খাই কে সে চারদম চার ডি নাং কলো চারদম চার ডি পোলে এরি হং এতে চারদম গালি এরি হং নি পেছর অপচম চারদম নাং জি
3: মেপি গেলাম ল হল হেমফু গাহু পেন্সি নাং কে চেং দি মতে লং বিচি দু তম পেন্সি নাং কে চেং মেপি গেলাম ল তাং তে এলি তুম বানাং লি হেম বানে লি হেম জংসি এ আলোহি বাং পোলো তাং তে এলি তুম কসংসি আলাত তোমা ভান মান পেং কি পিনাং পোলা পেন কসমসি কারদম কাছে পাজির পোলা সপু থাক তামি নাংলি রেডিও কার্যর ব্রাত ফান থান জিমা
4: না সনমাং কে লাপুলো এ লিয়ার বুং লিয়ার ফিল এ অং নন নিহু নন মে নন লি নন জির পি নন জির পু নন ওয়াং লো লিপু তাং তে লি তুম আপ্রাং সিয়া বাং কে কি সাং ইয়া ডিম ঠিক পি পেনসি ওয়াং হয় আর নাম তুম সেই চার দম চার ডি পেনসি ডি মেক লং মে থাক মাচং মি পো আন কে দু থুলাং দু আনা সনিতামি চিপি জিপাজি পেনটা চার দম চার ডি রেপ চেপাং দুক মজ চেপাং দুক পেনসি চার দম চার ডি পো
3: চার দম চার ডি পো মাতে আমানা পেং পি পো কালা মি পিগল তাংতে লবাং সু মান পেং চিপি মাতে কার দম চেপাজি তাংতে ইলি তুম কারকলি কাফে

0: Chari yu et tena pi si yang te ni li tar bong yi dam po, nang tar bong yi dam po po, siya ko chari dom tu prui ben si che kakula tu. Po yan lo ni ka chin na maron ke.
1: Tang te la sahut ke chari dom ke ari hong ben nong chari dom ji ma, ma tang te ari hong ni si chari dom?
0: Ri hong ni lo.
1: Ri hong
0: ni. Na dam, chari dom ko son ma sa teng lo.
1: Hoi, hoi, hoi, hoi. Me pi galam lo. La si, pini tum kacin ki alam pen chinisi non eprang kevang mate non ke thur mio awi etum ta labang su tovar chetong lok mate dam pri dam pru chetong lok sa tame kachar dom mate man peng achi bisero e bang ke chini pon popule tum kroi palana tangte adun thu ili tum aju tang ke du te ma wai phisita non bang ke ili tum kithi aju tang man peng ke chipi pulo tang te tum kereng aju tang dat lapu kali ile tum kithi aju tang tamedo tang te la kithi aju tang huta bang ke ko son si ile tum man peng ke chipi mate ke char dom ke char di pola ta minang li rat phan than ji ma
0: kithi aju tang ke ko malama a phan thi char dom nai mala bang ke e ong phan hello na se pir the tha ke e ong hello ar nam lo pu
1: kala
0: na si sa moni thilo lo বতে এ অং দবেক নাই জি এ অং নি তা মন্দলি পুতে সমনি র ফান মহা চমরং মে চমরং সগে রাপ দং হতা মে আকেং থুম বাং অদত পো কে চিং থরং থুম দত পো লা বাং কে আ অং অবে নি হবে ল সম্মান দত পো না সি অং হে তা অবেক নাই এ অং ফান সি বং চিন বং ক্র কা বেল হলা স হকে হলা রাগে বং পিপো না বাং লা হেলো হলা রাগে বং পিপো আ কে কদ কবি গে চিত ফান খেল সরনি কে আহর হানি দোসরি হিত মেলা বঙ্গ চে মান মে চে পেং পে
1: বিসারালাম দাকসি তুম কে বাহাক দে কেরে গা জুতাং পুলতে তুম কি ঠিকি দিন কে চিত আন সে তামে মান পেং বঙ্গ কে পি বংক্রক পুনয় বং চিন পুনয় বা আরাক পুনয় লাং পুনয় পি সিতামে কি থি জুতাং হর বঙ্গে পিপেল
0: পিপেল
1: লাহেল তুম কে থাক বঙ্গে মে পি গেলাম তাং তেলা সহুত কে চার দম বাংকে ইরি হং বে তং চার দম জিমা মা কোসন সে কে চার দম পন
0: কে চার দম বাংকে ইরি হং কে চলন লিলি তুম কে মিখরি মেকলাং হন মকান নেকান নি আ কাম হন হক তা মে লকে ইরি হং নি পেন সে চার দম বেক নাই জি আ থে মা কে থি জুতাং অত মে হলাই অং সি একিং থুম বে কি তে পেট থে থাকে আর নাম কে হেকলং আইল লাই অং হলো আর নাম ন সে অং চলং রেম কে টাং বি হেক থি হেক আক্লিম আং ফার হতামে এ অংকে আর নাম লো পুকি পুদাম দিম লাই হ্যান্ড লাসি মো হা লাগে ঠিক যাং হতামে লাকি থি আবাং ফুপিন সু তামে আলো সু হে তামে লা বাংকে লাই অং হে একে নাং থুম বেক পো আসি চমরং মে চমরং সো ফি দোবার ফু দোবার পুহে তামে আপন চাক দোতে রামন অং পো
1: কালা কালা মে পি গালাম নালি কে থান তাংতে ইলি তুম পুথর বং থুল না কিথি আজুতং পশুতায় তুম মনে জং জং কিছি লাপেন আ কাফ্রেক হালা কারহি কারজে পুতা দো তাংতে কারহি কারজে হুতা ইলি তুম লাপু সন মান পেং চিপি লাপেন কচার দম কচার দিয়ারন কাছে ফ্রেক লাপু সন দোমা
0: চারহি চারজে হুত পুহিতা মে ইলি তুম মান পেং চিপি পো এ অং নিহু ফা না পেনতে আকো ইরন্ধু পো ইঙ্গিরালো আকো ইরন্ধু পো ফিলি এ ফিলি আপে নান বাই ফিদি তুম নাং চে তঙন পো না সে চারি চারজে হো হালা সহ ধুই দি ধুই যাং পেন সে বাং চারি লুন সে পি ও বক পি তুম এ রান্তি নিয়ে তুম বাং ফি দেবার ফু দেবার পারা পো জুতাং বাংকে এনেলো আ অং তুম সে চৌদন পো হালা আকেন গে থমালা মো ডাকসে বাং জুইলো
1: কারহি কারিয়ে হুর বাংকে হালা অং তো মাসি আকে থে নাইল হে
0: কালাং লো আর অং তো মে নকে থে নাইল না তুমসি না স বাং ফু বাং ফি পা হে তো মে হং বা থং মে পু পু দো না লুদুন পো ও চিলি ফাগ চিলি তা লুদুন পো না পুলে জো
1: তাং তে লা স হুত কে মো হে নাং লি পু সনসি কুপিনে কে চার দম আর অন বাং কাপ্রেক লা পু প্রেগিয়েক লা পু সন দোমা
0: ও হালা সৌদ বাংকে না পুল কেরেং এট হেজান বাংকে কায় তেং চার দম চার ডিপো না পেন হালা চমরং মে চমরং সো রাবদান জি

0: Ya bang phu bang phi phan mang ke mang pa thera ri nang pang ring ri nang ne me bu ta me nang ne phi li bu ta me ba ne lok bu ta me na son na jo nang pa thera ri nang pang ring ri yo chom do phang do chen thong do rong hang do sa do la do cho ne yo ri su do yang do klim dong phar do pa ne pa thera ri pu pe ri ha me chor dom po an si na sa a wa chi li pha ga chi li tha dun po lu dun po na pen si পাফিসি কে হংবাদ বাঙে পিলমা লা বাঙে বি ফানল বিথু দুন পো মিথু পেট পো আংকে পুথদ নিংবি রং রোগাং নিংবি ল সরনি রং থ নাম দেট পেন আংকে রং রোগাং নিংবি বাঙ্কে এ অং এ নিহু আমান পেংচে পিপো আসে অকরেম অকহাই পুতাহা স হোধান কিচ্ছু পেন এ ফিলি ইমু এমে এলি না তুমা হালা সহ নাংছু দুন পো আসে আমান কাপড়ে কাপড়ে পু পু দাম দিম কন্দ হালে এঙ্গির আলোল পেন ফিলি বাংকে বয়া প্রেং ফাগা প্রেঙ্গি তুপি দুন বয়া প্রেং ফাগা প্রেঙ্গি তুপি দুনল না সে তমকে বেলেঙা থাক পয়সা আদুক এনে আং টাকা মুখা বাদ চম পল আছে চার চং নাং কল
1: না সন পেনসি মান পেং চিপি
0: মান পেং চিপি পো
1: চারদম
0: চারদম চার ডিপো আনকে আনিমু পেঞ্জে থানব মতেংল মান পেং চিপো মান পেং যুদ্ধে আদা বাংকে ইঙ্গি আলো পেন ফিডি তুমি এনে ঠিকুপ আন্দামে আর কক পোল আছে ঠিকুপ আর কক পো কল
1: মে পে হলাম নি কে থান পন্থায় গাপত লাসি ইলি তুমাকে লাপো আন আকাং চলিম পুনন পুতা পিরথে দাং তামে লিতুম চেপারো কাদুন লং লাসে ইলি তুম মান পেং চিপি মতে কে চার দম কে চার দিয়ে পুথা
2: লাপুয়ান পর্ণাং লিতুম জুতাং আহার চি আজাই মেক আং দেং আলং বাবু সিং তেরোন লাপেন হুটবাং স্যামসন ইং টিয়াং বং চি হুচিপুত আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাইনের ক্যাবরা মিট প্লি ক্যাবরা ফ প্লেংজি টক টক লাসিনাং লিতুম দেলহি পেন কাপাচাটাক হিন্দি আলাম পেন সামারচার সান্ধিয়া পরফাইসির ক্যাবা পর ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর্জুলং একপো

0: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেঞ্চন যোজনা মোদীজীৰ সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এতিয়ালৈ এই যোজনাত 9,50,00,000তকৈ অধিক লাভাৰ্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ, তেন্তে মাহিলী অটল পেঞ্চনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতে মাতি হ
3: এ লাদাকলে আবিদেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর আজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাছে পিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
2: এতে কোসন লাচিনি পো কোদাক লোক হুমরি দাম নাংজি কে
3: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101 08242 আলংলে চিংকি চেথান বা প্রাংতা চকজি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
4: আদুন্থু লামজুর জয় মেক আং দেং আলং ফিলিপ তারো পেন লামজুর কে থান আর জুইক সেনাং
5: পিনি নাংলি তুম পেন কাছে থানজি আঠে গেল হেনল ফ্রুটস এন্ড ভেজিটেবলস ওয়েস্ট এস ইউর ফার্টিলাইজার মাতে কাপাদাত টাং আঠে সেরে লাপেন হান আনি হাই হই হেলো এলি তুমা হর কাপাদাত টাং আঠে সেরে লাপেন হান আনি হাই হাই হেলো নাংলি তুমা ফান হর কেরেং মাতে বায়ো ফার্টিলাইজার ল নাংলি তুম আঠে সেরে কেঠু টাং লাপেন হান কেলেপ আহু হেই হেই এলং আহিলিক আলং বিবেদ রা পিঠুলোতে কেরেং এ আহ অর মাতে বায়ো ফার্টিলাইজার চেপ্লাংপো লাসিনাংলি তুম আহেম আলং কাপাদাত টাং আহরমু

আদুনঠুটা লামচাক লামার জানা লংপেন বিজয় লেখ থেপেন কিলুনালুন আর্যুক সেনা আলুনামলাম থে নাং সন্থত।

লাপুয়ানা পর্ণাং লিতুম লামার জানালুন কেরত কাপার জুয়া যায় মেকাং ডেঙালং আসন আসন লামার জানালুন কেরত আর জুইকলং তাংলো লাকে আকাশবাণী তিফু পিনি কন্ট্রোল রুমালং সায়ার পুকে ডেঙা বাঙামেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি বীরেন তিমুং লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম্পন বাঙামেন লাকে স্যামসন তারো নন স্টুডিও ঘুরিয়া পরফাই ক্যাব প্লেং টাংল লাসি পুথত পেনাবাদা পরফাই ফ রামিনিত ফ কেবা পরলে চটং থু ইকলো নাং তো তাং তিনি লিটা কিথুর ইকলো তোমে থাকমে কার্ডম জয় হিন্দ।